আকাশবাণী শিলচর, আজ 21শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 15ই বৈশাখ 1948 শকাব্দ, 5ই মে 2026 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অমৃতবাণী। ইতিহাস পবিত্র মহাভারত থেকে পাঠ শুনবেন।
1: যুধিষ্ঠির কহিলেন, পিতামহ, এই জীবলোকে হতভাগ্য মনুষ্য বলবান হইলেও কদাচ অর্থ লাভ করিতে পারে না। আর যে ব্যক্তি ভগবান, সে নিতান্ত দুর্বল ও বালক হইলেও অর্থ লাভ করিতে সমর্থ হয় সন্দেহ নাই। লাভের সময় উপস্থিত না হইলে যত্ন করিলেও অর্থ হস্তগত হয় না, কিন্তু লাভকাল উপস্থিত হইলে অনায়াসে বিপুল বিত্ত হস্তগত হইয়া থাকে। অনেকে বহু যত্ন করিয়াও কিছুই লাভ করিতে পারে না, আবার অনেকে অনায়াসে প্রভূত ধনের আধিপত্য লাভ করে। যদি মনুষ্য যত্নবান হইলেই সমুদায় ফল লাভ করিতে পারিত, তাহা হইলে বিদ্বান ব্যক্তিরা জীবিকা নির্বাহের নিমিত্ত কখনোই মূর্খের উপাসনা করিতেন না। যখন মনুষ্য যত্ন করিয়াও ফল লাভ করিতে সমর্থ হয় না, তখন নিশ্চয়ই বোধ হইতেছে অদৃষ্টে অর্থ না থাকিলে উহা লাভ করা কাহারও সাধ্যায়ত্ত নহে। কোন ব্যক্তি অর্জন স্পৃহার অধীন হইয়া প্রভূত আয় সত্ত্বেও অর্থ লাভের চেষ্টা করিয়া দুঃখ ভোগ করে, এবং কোন ব্যক্তি অর্থান্বেষণে বিরত হইয়াও পরম সুখে কালাতিপাত করিয়া থাকে। কোন কোন নির্ধন ব্যক্তি নিরন্তর অসৎকার্যের অনুষ্ঠান করিয়াও ধনবান, এবং কোন কোন ধনাঢ্য ব্যক্তি সতত সৎকার্যের অনুষ্ঠান করিয়াও নির্ধন হইতেছে। কেহ কেহ প্রযত্ন সহকারে নীতিশাস্ত্র অধ্যয়ন করিয়াও নীতিজ্ঞ হইতে পারে না, আবার কেহ কেহ নীতিশাস্ত্র স্পর্শ না করিয়াও মন্ত্রিত্ব লাভে সমর্থ হয়। কখনো কখনো বিদ্বান ও মূর্খ উভয়কেই ধনবান, আবার কখনো কখনো ওই উভয়কেই নির্ধন হইতে দেখা যায়। যদি বিদ্যা লাভ করিলেই লোকের সুখ লাভ হইত, তাহা হইলে বিদ্বান ব্যক্তিরা জীবিকা নির্বাহের নিমিত্ত কখনোই মূর্খের আশ্রয় গ্রহণ করিতেন না। জল দ্বারা যেমন লোকের পিপাসা শান্তি হয়, তদ্রূপ যদি বিদ্যা বলেই লোকের সমুদয় কার্য সাধন হইত, তাহা হইলে বোধহয় কেহ বিদ্যা উপার্জনে অযত্ন করিত না। আয়ু সত্ত্বে শতবাণী বিদ্ধ হইলেও লোকের প্রাণ বিয়োগ হয় না, কিন্তু আয়ু ক্ষয় হইলে লোকে তৃণাগ্র দ্বারা বিদ্ধ হইয়াও প্রাণ পরিত্যাগ করিয়া থাকে। সুতরাং আপনার উন্নতি সাধনের নিমিত্ত মনুষ্যের কর্তব্য কি, এই বিষয়ে আমি সংশয় আরূঢ় হইয়াছি, অতএব আপনি উহা আমার নিকট কীর্তন করুন। ভীষ্ম কহিলেন, ধর্মরাজ, যে ব্যক্তি বহু যত্ন করিয়াও ধন লাভ করিতে না পারে, কঠোর তপনুষ্ঠান করা তাহার অবশ্য কর্তব্য। বীজ বপন না করিলে কেহই ফল ভোগের অধিকারী হয় না। মনীষীগণ কহিয়া থাকেন, মনুষ্য দান দ্বারা ভোগশীল, বৃদ্ধগণের শুশ্রূষার দ্বারা মেধাবী ও অহিংসার দ্বারা দীর্ঘায়ু হয় না। অতএব মনুষ্য সতত প্রিয়বাদী, লোকের হিতানুষ্ঠান নিরত, বিশুদ্ধ স্বভাব ও হিংসাবিহীন হইয়া যাত্রা পরিত্যাগ, দান ও ধার্মিকগণের পূজা করিবে। দংশকীট ও পিপীলিকা প্রভৃতি ক্ষুদ্র প্রাণীদিগকে স্ব কর্মরূপ সুখ ও দুঃখ ভোগ করিতে হয়। অতএব প্রাণীমাত্রকেই কর্মের অধীন বিবেচনা করিয়া অনুতাপ পরিত্যাগ করো।

পবিত্র মহাভারত থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন প্রসূন মুখোপাধ্যায়।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, কলা গাছের মোড়া থেকে উৎপন্ন ডিমিকেই আমরা চারা হিসেবে ব্যবহার করতে পারি। তিন মাসের সবল এবং তলোয়ারের মতো দুই থেকে আড়াই কিলো পরিমাণ ওজনের ডিমি আমরা চারা রোপণের জন্য সংগ্রহ করব। একটা কলা বাগান তৈরি করতে গেলে সব ডিমিগুলো এক বয়সের হতে হবে। চওড়া পাতা বিশিষ্ট ডিমিগুলো লাগানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। রোপণের আগে ডিমিগুলোকে শোধন করে নিতে হবে। মূল গাছ থেকে ডিমি তোলার পর পুরনো শিকড়গুলো ছেঁটে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ডিমিতে থাকা কুড়ি ক্ষতিগ্রস্ত না হয়। ডিমির গোড়া থেকে এক ফুট পর্যন্ত অংশ রেখে বাকি অংশগুলো আড়াআড়িভাবে কেটে ফেলতে হবে। তারপর ওই ডিমিটাকে কাদা এবং জলের মিশ্রণে ডুবিয়ে নিয়ে গোড়ায় 20 গ্রাম ফুরাডন 3G ঔষধ ছিটিয়ে দিয়ে রোপণ করতে হবে। বেটি জাতের ক্ষেত্রে যদি ডেমি রাখা না হয় তবে আপনারা 1 মিটার 4 সেন্টিমিটার দূরত্বেও লাগাতে পারেন। বর্তমানে বেশি ঘনত্বে রোপণের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি হবে, অন্যদিকে আগাছা নিয়ন্ত্রণ এবং ঝড়ের প্রকোপ থেকে গাছকে রক্ষা করা অনেক সহজ হবে। তবে এতে উৎপাদন কিছুটা দেরিতে হবে এবং পরবর্তী মোড়া চাষেও কিছুটা প্রভাব পড়বে। এই পদ্ধতিতে এক বিঘা জমিতে প্রায় 595টি বেটে জাতের চারা লাগতে পারে। কলা সাধারণত গর্ত করেই আমরা রোপণ করে থাকি। মাটি ভালোভাবে চাষ দেওয়ার পর নির্দিষ্ট দূরত্বে গর্ত করে প্রতি গর্তে গোবর বা পচন সার দিয়ে ভর্তি করে দিতে হবে। সার প্রয়োগ কলা চাষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চারা রোপণের আগে প্রতি গর্তে 10-15 কিলো পরিমাণ পচন সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের 3 মাস পর ইউরিয়া 100

0: 20 গ্রাম, সিঙ্গল সুপারফসফেট 200 গ্রাম এবং মিউরেট অফ পটাশ 275 গ্রাম ব্যবহার করতে হবে। মনে রাখবেন, এই সারের পরিমাণগুলো আপনারা প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করবেন। তারপর রোপণের 5 মাস পর আবার ইউরিয়া 120 গ্রাম, মিউরেট অফ পটাশ 275 গ্রাম ব্যবহার করতে হবে প্রতি গাছে। প্রতিবার সার প্রয়োগের সময় সারগুলো ভালো করে মিশিয়ে গাছের গোড়া থেকে সার থেকে 90 সেন্টিমিটার দূরত্বে চারদিকে নালা করে প্রয়োগ করবেন। কলার উৎপাদন বৃদ্ধির জন্য আপনারা বিভিন্ন ধরনের অনুসার ব্যবহার করতে পারেন। কলা চাষে আগাছা দমন করতে হবে। ঘাস জাতীয় আগাছাই কিন্তু কলা চাষে ক্ষতি করে থাকে, তাই প্রয়োজন মতো কোদাল দিয়ে আপনারা আগাছাগুলো দমন করবেন। আর কোদাল দ্বারা সম্ভব না হলে আপনারা কীটনাশক ঔষধ ব্যবহার করবেন। খরার সময় প্রতি মাসে 3 বার করে জলসেচ দিতে হবে। কাঁদি আসার আগে পর্যন্ত সব ডেমি তুলে ফেলবেন। সেজন্যে গোড়ার ওপরের মাটি সমান করে ধারালো অস্ত্র দিয়ে কেটে সেখানে সামান্য কেরোসিন দিয়ে দিলে মূল গাছের কোনো ক্ষতি হবে না। মোড়া চাষের জন্য কাঁদি আসার পর শুধু একটা ডেমি রেখে দিতে হবে। প্রথমে মূল বাগান এবং পরে দুবার মোড়া চাষের পর ওই জমিতে আপাতত কলা চাষ না করাই উচিত, কারণ এরপর ওই জমিতে পুরনো কলা বাগান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব নয়। কলা গাছে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার উপদ্রব হয়ে থাকে, যেমন বাঞ্চি টপ রয়েছে, এটা একটা মারাত্মক রোগ। সেটা দেখা দিলে রগর ব্যবহার করতে হবে, সেটা 3 মিলিলিটার প্রতি লিটার জলের সাথে মিশিয়ে ভালো করে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। তারপর পানামা রোগ রয়েছে, সেটাও একটা মারাত্মক রোগ। সেটা দেখা দিলে 1% শক্তিযুক্ত বর্ড মিশ্রণ মাটিতে প্রয়োগ করতে হবে।
1: খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন লোকগীতি, গিয়েছেন সুস্মিতা হোম চৌধুরী।

0: পরপর তিনখানি লোকগীতি শুনলেন। গিয়েছেন সুস্মিতা হোম চৌধুরী, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তনুশ্রী বসু সরকার সকাল 7:40, বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন। বিভাসকান্তি ঘোষের কণ্ঠে নজরুলগীতি শুনবেন সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ আসাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গানের শিল্পী জয়শ্রী গুপ্ত ও দ্বিজেন মুখোপাধ্যায়। দুপুর 1:15 আধুনিক গান শোনা যাবে পূরবী দত্তের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন শ্যামলী ভট্টাচার্যের নিজের কথা।

সম্প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ 21শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 5ই মে 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি।

1789 সালে আজকের দিনে 10 বছরেরও বেশি সময় ধরে চলা ফরাসি বিপ্লবের সূচনা হয়। আজকের দিনে 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে বন্দী অবস্থায় ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বেনোপাট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1911 সালে আজকের দিনে অখণ্ড ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। এবারে আজকের প্রসঙ্গ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে জীবন বিসর্জন দিয়েছিলেন। দশম শ্রেণীতে পড়ার সময় দেশের কথা, বাঘাযতীন, ক্ষুদিরাম, কানাইলাল প্রভৃতি তখনকার সময় নিষিদ্ধ বই লুকিয়ে লুকিয়ে পড়েছেন। এইসব বই প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করে। ঝাঁসিরানী লক্ষ্মীবাঈয়ের জীবনী তার মনে গভীর রেখাপাত করে। দীপালী সংঘে যোগ দিয়ে প্রীতিলতা লাঠি খেলা, ছোড়া খেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, আইএ পড়ার জন্য ঢাকায় দুবছর থাকার সময় আমি মহান মাস্টারদার একজন উপযুক্ত কমরেড হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা চালিয়েছি। মাস্টারদা এবং প্রীতিলতার প্রথম

সাক্ষাতের বর্ণনাতে মাস্টারদা সূর্যসেন লিখেছিলেন, তার চোখে মুখে একটা আনন্দের আভাস দেখলাম। এতদূর পথ হেঁটে এসেছে, তার জন্য তার চেহারায় ক্লান্তির কোনো চিহ্নই লক্ষ্য করলাম না। যে আনন্দের আভা তার চোখে মুখে দেখলাম, তার মধ্যে আতিশয্য নেই, ফিকলনেসও নেই, সিনসিয়ারিটি, শ্রদ্ধার ভাব তার মধ্যে ফুটে উঠেছে। একজন উচ্চশিক্ষিত কালচারড লেডি একটি পর্ণকুটিরের মধ্যে আমার সামনে এসে আমাকে প্রণাম করে উঠে বিনীতভাবে আমার দিকে দাঁড়িয়ে রইল, মাথায় হাত দিয়ে নীরবে তাকে আশীর্বাদ করলাম। তিনি দর্শনশাস্ত্র নিয়ে অনার্স করতে চেয়েছিলেন, কিন্তু বিপ্লবের সঙ্গে যুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষার দরুন তার আর অনার্স পরীক্ষা দেওয়া হয়নি। পাস কোর্সে ডিস্টিংশন নিয়ে বিএ পাস করলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত থাকায় তার ফলাফল স্থগিত রাখা হয়েছিল। জীবদ্দশায় সে ফল আর জানতে পারেননি। 1923 সালের 13 সেপ্টেম্বর বিপ্লবীরা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে হামলা চালালে ইংরেজরা পাল্টা আক্রমণ করে। প্রীতিলতার গায়ে গুলি লাগে, ব্রিটিশের হাতে ধরা পড়ার আশঙ্কায় পটাশিয়াম সায়োনাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি। জাতির জন্য লড়াই করে যখন প্রাণ হারান, তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। প্রীতিলতা জন্মেছিলেন 1911 সালের আজকের মতো 5ই মে তারিখে।

0: সময় হবে। অমরবাবুর সফলতা ঈর্ষা করে এমন খুদে লোক বাংলাদেশে অনেক আছে, এদেশের মানুষরা বড় লোকের মড়ক। কিন্তু দোহাই তোমার, আমাকে সেই বামনদের তলে ফেলো না। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপূজার চাঁদার টাকা আমার হাতে ছিল, সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে, দিয়েছি কাউকে না বলে। যখন ফাঁস হবে, জীববলি খুঁজবার জন্য মায়ের ভক্তদের বাজারে দৌড়তে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি কাজ করলে অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? এ যে বিশ্বাসঘাতকতা! মানি, কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পূজা দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল সে যেমন হাস্যকর তেমন শোকাবহ। তাতে ভোগের পাঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমত না, পঞ্চমাঙ্কের লাল রংটা হতো ফিকে। আমার তাতে আপত্তি ছিল না, স্থির করেছিলাম নিজেরাই কাঠি হাতে ঢাকিয়ে ঢোলে বেতালা চাটি লাগাবো অসহ্য উৎসাহে, আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করব স্বহস্তে খড়কাঘাতে। নাস্তিকের পক্ষেই যথেষ্ট, কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধ্যাবেলায় আমাকে না জানিয়ে ওদের একজন সাজল সাধু বাবা, পাঁচজন সাজল চেলা। কোনো একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে, তার যে ছেলে রেঙুনি কাজ করে, জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠা আর পুরো বহরের পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন। তার কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে 5000 টাকা বের করেছে। যেদিন শুনলুম, সেই দিনই টাকাটার সৎকার করেছি। তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। এই তোমাকে কবুল করলুম আমার কনফেশনাল। পাপ কবুল করে পাপ স্খলন করে নেওয়া গেল। 5000 টাকার বাইরে আছে 29টি মাত্র টাকা, সে রেখেছে কুমড়োর বাজারের দেনা শোধের জন্যে। সুস্মিষে বললে, বচ্চু বেহারার জ্বর বেড়েছে, সঙ্গে সঙ্গে কাশে, ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন দেখে দাও। সে বিভার হাত চেপে ধরে অভিক বললে, বিশ্বহিতৈষিনী, রোগ তাবের তদবির করতে দিন রাত ব্যস্ত আছ, আর যেসব হতভাগার শরীর অতি বিস্ত্রী রকমে সুস্থ তাদের মনে করবার সময় পাও না? বিশ্বহিত নয় গো, কোনো একজন অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যেই এত করে কাজ বানাতে হয়। এখন ছাড়ো, আমি যাই, তুমি একটু বসো, আমার গয়না সামলিয়ে রেখো, আর আমার লোভকে সামলাবে তোমার নাস্তিক ধর্ম।
1: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। ক্ষমতার হ্যাট্রিক, অসম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে ফের গেরুয়া ঝড়ের স্পষ্ট দাপট স্পষ্ট হয়ে উঠল, এই খবরই আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে বরাক উপত্যকার সবকটি বাংলা পত্রিকা। নববার্তা প্রসঙ্গ লিখেছে, অসমে হ্যাট্রিক বিজেপির, যুব সংখ্যা ছাপা হয়েছে। অসমে হ্যাট্রিকের সঙ্গে সেঞ্চুরি বিজেপির, হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রায় সব কেন্দ্রেই জয়, তছনছ কংগ্রেস। গতির শিরোনাম, অসমে হ্যাট্রিক বিজেপির, বঙ্গে ইতিহাস। বার্তালিপি জানিয়েছে, হ্যাট্রিকেও সেঞ্চুরি, বিজেপির 82 শিক্ষায় হেরে ভূত কংগ্রেস, হারলেন গৌরব দেবব্রত, এনডিএ 100 পার। সাময়িক প্রসঙ্গের প্রতিবেদন, অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল। বাবু মশাই, বঙ্গ বিজয়ের পর পোশাকে বয়ানে এমন ইমেজই তুলে ধরলেন নরেন্দ্র মোদী। একদিকে জানিয়েছেন, 25শে বৈশাখে বাংলায় শপথ নেবে প্রথম বিজেপি সরকার, অন্যদিকে পোশাকে পুরোপুরি বাঙালিয়ানা ধরে রেখেছেন প্রধানমন্ত্রী। বক্স আইটেম বার্তালিপির সাময়িক প্রসঙ্গের সংবাদ, শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল, বার্তা মোদীর। তামিল ভূমে ঝড় তুলেছেন থলপতি বিজয়, রয়েছে সাময়িক প্রসঙ্গের প্রথম পাতায়। নববার্তা প্রসঙ্গ লিখেছে, চমক বিজয় তামিলনাড়ুতে, পাল্টাচ্ছে বন্ধুত্বের সমীকরণ, কেরলায় এলো

0: এখন গল্পপাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: এদেশ সেই দেশে হোক, তোমাদের দিকে তাকিয়ে সেই কথাই ভাবি প্রাণপণে। এ প্রসঙ্গে আমার কথাটা এখন থাক, অন্য এক সময়।

ইউডিএফ। গতিতে ছাপা হয়েছে অভিনেতা বিজয়ের কামাল তামিল ভূমিতে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরাজিত। বার্তালিপির শিরোনাম তামিলনাড়ুতে ইতি দিমেক রাজনীতির, প্রথমবারই চমক টিভিকের। অসম ও পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশকে সামনে রেখে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ। নববার্তা প্রসঙ্গের শিরোনাম আমি যা বলি করে দেখাই, কংগ্রেসকে হিমন্ত, রাজ্যের মানুষ সুশাসনের পথে মত দিয়েছে, বাজপেয়ী ভবনে বললেন মুখ্যমন্ত্রী। প্রথম পাতায় দৈনিক যুগসংঘ এছাড়াও জানিয়েছে উৎখাত জোড়াফুল পদ্মাসনে বঙ্গ, হারলেন মমতাও, ষষ্ঠবারের মতো জালুকবাড়িতে জয়ী হিমন্ত। গতি দৈনিকের খবর, পুদুচেরিতে এনডিএ ক্ষমতায়, বরাকে নয় আসন বিজেপির দখলে, চার কংগ্রেসের ঝুলিতে। বার্তালিপি প্রথম পাতায় দিয়েছে ৯১ স্ট্রাইক রেট ছাপিয়ে বরাকে বিজেপি জয়ী নয় কেন্দ্রে, চার সংখ্যালঘু অধ্যুষিত আসন কংগ্রেসের। দৈনিক সাময়িক প্রসঙ্গ প্রথম পাতায় অন্য খবরে জানিয়েছে ধূমকেতুর উত্থান থেকে মুখ থুবড়ে পতন, দুই আসনে সংকুচিত ইউডিএফ। দলের ভরাডুবির দায় নিয়ে পদত্যাগ জিতেন্দ্র সিং এর। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে অসম ও পশ্চিমবঙ্গের প্রবণতা ঐতিহাসিক জনাদেশ দিলীপ, জাগিরোডে পীযূষ হাজরিকার বড় জয়। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে সফল গণতন্ত্র জয়ের সঙ্গে থাকুক সংযম। নববার্তা প্রসঙ্গের এডিটোরিয়াল শ্রীভূমি শহরের বেহাল সড়ক, যুবসংঘ আজ সম্পাদকীয়তে দিয়েছে গেরুয়াময়। গতি দৈনিকের আজকের সম্পাদকীয় বিজেপির ঐতিহাসিক জয়। এদিকে দৈনিক বার্তালিপি আজ সম্পাদকীয়তে দিয়েছে পরিবর্তনের রায়। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। আসামে পরপর তৃতীয়বার ক্ষমতা ধরে রাখল বিজেপি। তামিলনাড়ুতে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। পুদুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই সংযুক্ত আরব আমিরশাহী থেকে অর্থ তছরূপ সংক্রান্ত মামলায় অভিযুক্ত পলাতক মোহাম্মদ নাভাস কাক্কাত ইসমাইলকে দেশে ফিরিয়ে এনেছে। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে ফের সতর্কবার্তা ও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করে ইতিহাস সৃষ্টি করল বিজেপি। স্বাধীনতার পর এরাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার। মোট 293 বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত 292 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি 206 আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 80 আসনে জিতেছে এবং একটি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2 করে আসন পেয়েছে এবং সিপিআইএম ও আইএসএফ 1 করে আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি। বহরমপুর আসনে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা থেকে রেয়াত হোসেন সরকার, ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলাম, গোয়ালপুকুর থেকে মোহাম্মদ গোলাম রাব্বানি, কলকাতা বন্দর থেকে ফিরাদ হাকিম, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, বেড়েঘাটা থেকে কুণাল ঘোষ বিজয়ী হয়েছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা এবং রেজিনগর উভয় আসনেই জয়ী হয়েছেন। দোসরা মে মগরাহাট পশ্চিমের 11 এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4 বুথে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও নির্বাচন কমিশন পার্শ্ববর্তী

0: চারটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম এআইএডিএমকে পেয়েছে 47টি আসন, পিএমকে জয়লাভ করেছে 4টি আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 5টি আসন, বিজেপি ডিএমডিকে এবং এএমএমকেএমএনকেজে 1টি করে আসনে জয়ী হয়েছে। সিপিআই সিপিআইএম ভিসিকে এবং আইইউএমএল 2টি করে আসনে জয়লাভ করেছে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কোলাথুরে, টিভিকে প্রার্থী ভি এস বাবুর কাছে প্রায় 8,700 ভোটে পরাজিত হয়েছেন। টিভিকে প্রধান বিজয় পেরাম্বুর এবং তিরুচি পূর্ব উভয় আসন থেকেই জয়লাভ করেছেন। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেস 63টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 22টি আসন। পালাপুর কেন্দ্রে কংগ্রেসের ভিডি সতীশান, হরিপারে কংগ্রেসের রমেশ চেন্নিথালা জয়লাভ করেছেন। সিপিআইএম নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ধর্মাদাম আসনে কংগ্রেসের ভিপি আব্দুল রশিদকে 19,000 বেশি ভোটে পরাজিত করেছেন। এদিকে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের কাছে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের পদত্যাগপত্র দিলে তিনি তা গ্রহণ করেন। রাজ্যপাল তাকে নতুন সরকারের শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত তার পদে থাকার অনুরোধ করেছেন বলে লোকভবন সূত্রে জানা গেছে। আসামে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বিজেপি পেয়েছে 82টি আসন, যেখানে তাদের জোটসঙ্গী অসম গণ পরিষদ জিতেছে 10টি এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট পেয়েছে 10টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 19টি আসন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ও রাইজোর দল 2টি করে আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ওই রাজ্যে 1টি আসন পেয়েছে। বিজেপি নেতা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসন থেকে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিদিশা নিয়োগকে পরাজিত করেছেন। অসম গণ পরিষদ নেতা কৃষিমন্ত্রী অতুল বোরা বোকাখাত বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের হরিপ্রসাদ সাইকিয়াকে পরাজিত করেছেন। 9 এপ্রিল রাজ্যের 126টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। এনডিএ শরিক দলগুলোর মধ্যে সর্বভারতীয় এনআর কংগ্রেস 12টি আসন, ভারতীয় জনতা পার্টি 4টি আসন জিতেছে এবং অন্যান্য মিত্র দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম ও লাচিয়া জননায়িকা কাচ্চি 1টি করে আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টান চাভাদি আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। 5টি রাজ্যের 7টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে 1টি করে আসন জিতেছে এবং অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে 2টি আসন পেয়েছে। মহারাষ্ট্রে বিজেপি শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি অন্য আসনটিতে জয়লাভ করেছে। বারামতি উপনির্বাচনে সুনেত্রা পাওয়ার 218,930 ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড স্থাপন করেছেন। তিনি শাহিবাবাদ থেকে বিজেপির সুনীল কুমার শর্মার আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যিনি 2022 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 214,835 ভোট পেয়েছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। নতুন দিল্লিতে গতকাল দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্ণিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। এই জয়কে তিনি সংবিধানের জয় বলে বর্ণনা করেছেন।
1: लोकतंत्र हमारे लिए सिर्फ एक तंत्र नहीं है, ये हमारी रगों में दौड़ता हुआ संस्कार है, ये हमारी रगों की संस्कार सरिता है। सिर्फ भारत का लोकतंत्र ही नहीं जीता है, आज भारत का संविधान भी जीता है।
0: বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও পশ্চিমবঙ্গের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 100টি আসনে কারচুপির অভিযোগ এনেছেন।
2: Look, look, look.
0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় পলাতক মোহাম্মদ নাফাজ কাক্কাত ইসমাইলকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতের প্রত্যর্পণ নিশ্চিত করেছে। সিবিআই জানিয়েছে ওই ব্যক্তি অর্থতত্ত্ব তোলাবাজি

প্রতারণা, অপরাধমূলক আত্মসাত, জালিয়াতি সহ বিভিন্ন অপরাধে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলায় অভিযুক্তকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল। মোহাম্মদ নাভাস কাক্কাদ ইসমাইলকে গতকাল ভারতে আনা হয় এবং নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে দিল্লি পুলিশ তাকে হেফাজতে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা ও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে ইরান যদি মার্কিন জাহাজের উপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সংযুক্ত আরব আমিরাতের উপর ইরানের হামলার খবর প্রকাশের পরপরই তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরান তাদের অবস্থানে অটল থেকে দাবি করেছে যে হরমুজ প্রণালীটি এখনও বন্ধ রয়েছে এবং তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজের কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজরাই তেল শিল্প অঞ্চলে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে দেশের কর্তৃপক্ষ জানিয়েছে ইরান থেকে পরিচালিত একটি ড্রোন হামলার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে উল্লেখযোগ্য ক্ষতিসাধন করে এই ধরনের হামলা এটি প্রথম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়ার কাছে নাৎসি জার্মানির পরাজয়ের 81তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে 8 ও 9 মে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। নির্ধারিত 20 ওভারে লখনৌ 5 উইকেটে 228 রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই 4 উইকেটে 8 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। তামিলনাড়ুতে বিজয় নেতৃত্বাধীন টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে বিজেপি ৮২টি, বিপিএফ ১০টি, কংগ্রেস ১৯টি, অসম গণ পরিষদ দল ১০টি এবং এআইইউডিএফ দল ২টি, রাইজোর দল ২টি এবং তৃণমূল কংগ্রেস ১টি আসনে জয়লাভ করেছে। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মিত্রজোট আশানুরূপ ফল করতে পারেনি। রাজ্যের মূল বিরোধী কংগ্রেস দল ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টি আসনে বিজয়ী হয়েছে। দলের পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, দলের প্রাক্তন সভাপতি রিপুন বড়া প্রমুখ। বিরোধী মিত্রজোটের অন্যতম অংশীদার অসম জাতীয় পরিষদ দল ১টি আসনেও জয়লাভ করতে পারেনি। দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ খোয়াং আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। অসম গণ পরিষদ দলের বিজয়ী উল্লেখযোগ্য প্রার্থীরা হচ্ছেন বোকাঘাতে দলের সভাপতি অতুল বরা, বরপেটায় দীপক কুমার দাস, ডিমরিয়াতে ড তপন দাস, কলিয়াবরে কেশব মহন্ত এবং তেজপুরে পৃথ্বীরাজ রাভা। রাইজোর দলের প্রার্থী মেহবুব মোক্তার ধিং আসনে এবং তৃণমূল কংগ্রেসের শেরমান আলী আহমেদ মান্ডিয়া আসনে জয়ী হয়েছেন। এআইইউডিএফ দলের সভাপতি বদরুদ্দিন আজমল বিন্নাকান্দি আসনে এবং মুজিবুর রহমান দলগাঁও আসনে জয়ী হয়েছেন। গোলাঘাট আসনে রাজ্যের মন্ত্রী অজন্তা নেওগ, গোয়ালপাড়া পশ্চিম আসনে পবিত্র রাভা, মাহমরা আসনে সুরজ ধিঙ্গিয়া, টিংখং আসনে বিমল বড়া, নগাঁও বটদ্রবা আসনে রূপক শর্মা, মাজুলি আসনে ভুবন গাম, জোরহাট আসনে হিতেন্দ্রনাথ গোস্বামী, খোমটাই আসনে মৃণাল শইকিয়া, টংলা আসনে বিকানচন্দ্র ডেকা, ধেমাজি আসনে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, জুয়াই আসনে ভুবন পেগু, বিহালি আসনে মনীন্দ্রনাথ দাস, জাগিরুড আসনে পীযূষ হাজারিকা এবং ঝালুকবাড়ি আসনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজয়ী হয়েছেন। বরাক উপত্যকার ৩ জেলার ১৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ৯টি আসনে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ৪টি আসনে বিজয়ী হয়েছে। কাছাড় জেলার ৭টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসনে এবং কংগ্রেস ১টি আসনে বিজয়ী হয়। হাইলাকান্দি জেলার ২টি আসনের মধ্যে হাইলাকান্দি আসনে বিজেপি এবং আলগাপুর কাটলিছড়া আসনে কংগ্রেস বিজয়ী হয়েছে। এদিকে শ্রীভূমি জেলার ৪টি আসনের মধ্যে পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে বিজেপি এবং উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস বিজয়ী হয়েছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী রাজ্যের

0: বর্তমান মন্ত্রী কৌশিক রায় বিজয়ী হয়েছেন। তিনি 99,401 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ডক্টর এম শান্তিকুমার সিংকে পরাজিত করেন। এই আসনে শ্রী রায় পেয়েছেন 1,25,302 ভোট এবং ডক্টর সিং পেয়েছেন 25,901 ভোট। শ্রী রায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান,
1: লক্ষ্মীপুরের মানুষ উন্নয়নের জন্য, লক্ষ্মীপুরের মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে আমরা কাজ করেছি বিগত দিনে, সেটারই এই ভোটে এটা প্রতিফলিত হয়েছে। আমি লক্ষ্মীপুরের প্রত্যেক জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী 5 বছর যাতে বিগত 5 বছর থেকে আরও বেশি কাজ লক্ষ্মীপুরের জন্য করতে পারি সেই চেষ্টা আমি করব। আমরা আগে বলেছিলাম যে বরাক উপত্যকা 91 রেকর্ড ভাঙবে, আর আমরা 91 ইংরেজিতে 15 মধ্যে 9 আসন পেয়েছিলাম, এবার 13 মধ্যে আমরা 9 আসন পেয়েছি।
0: শিলচর আসনে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অভিজিৎ পালের থেকে 53,997 ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে ডক্টর রায় পেয়েছেন 1,10,758 ভোট এবং শ্রী পাল পেয়েছেন 56,761 ভোট। সোনাই আসনে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর 27,170 ভোটে অসম গণ পরিষদ দলের করিমুদ্দিন বরভুইয়াকে পরাজিত করেছেন। কাটিগড়া আসনে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুরকায়স্থ 37,680 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈনকে পরাজিত করেন। ধলাই আসনে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 46,462 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে হারিয়ে বিজয়ী হয়েছেন। বরখলা আসনে বিজেপি প্রার্থী কিশোর নাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কুমার কালোয়ারকে 36,613 ভোটে পরাজিত করেছেন। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিংকে 55,464 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 46,764 ভোটে কংগ্রেস প্রার্থী কার্তিক সেরা সিনহাকে পরাজিত করেছেন। দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী জয়ী হয়েছেন। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি সুব্রত ভট্টাচার্যকে 11,696 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক বিজয় মালাকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুচি রায়কে 83,765 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, গেয়েছেন তনুশ্রী বসু সরকার। আকাশবাণী শিলচর।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, সকালে 8:40 নজরুল গীতি শুনবেন বিভাস কান্তি ঘোষের কণ্ঠে। বাংলা ছবির গান সকালে 8:50, বেলা 10:00 ও সন্ধ্যায় 6:15। সকাল 9:00 আলেখ্য রবীন্দ্র উপন্যাসে নারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ওস্তাদ আসাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গানের শিল্পী জয়শ্রী গুপ্ত ও দ্বিজেন মুখোপাধ্যায়। দুপুর 1:15 আধুনিক গান শোনা যাবে পূরবি দত্তের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন শ্যামলী ভট্টাচার্য পাল। দুপুর 2:00 ইন্দ্রজিৎ দাসের পরিবেশনায় দোতারা বাদন, সমীর শঙ্কর ঘোষের ম্যান্ডোলিন বাদন দুপুর রাত 8:15। ভজনের শিল্পী পণ্ডিত মহাবীর চট্টোপাধ্যায় দুপুর 2:30। দুপুর 2:45 গীত শুনবেন মানুষ।

আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুলগীতি, গিয়েছেন বিভাস কান্তি ঘোষ।

অপর তিনখানি নজরুলগীতি শুনলেন, গিয়েছেন বিভাসকান্তি ঘোষ, আকাশবাণী শিলচর। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে প্রেম ছবি থেকে গান শুনবেন আলকা ইয়াগনিকের কণ্ঠে।

রবীন্দ্র সাহিত্যে নারী এক স্বতন্ত্র মহিমা নিয়ে বিরাজ করছে। নারীর প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর শ্রদ্ধা। নারী স্বাধীনতা

0: এবং স্বাতন্ত্র্য বোধকে তিনি মর্যাদা দিয়েছিলেন। তার উপন্যাসে নারীর বিচিত্র মানসিকতা আমরা দেখতে পাই বারে বারে। রবীন্দ্রনাথ সমকালীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতির প্রতি দৃষ্টি রেখে তার উপন্যাসের মুখ্য নারী চরিত্রগুলিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সে সময়টা ছিল একদিকে পুরনো সমাজ ব্যবস্থা ভাঙছে, উচ্চবিত্ত পরিবারের মহিলারা ঘর থেকে বাইরে বেরিয়েছেন বিদ্যার্জনের জন্য, কেউ বা রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত করেছেন নিজেদেরকে, অন্যদিকে অর্থনৈতিক কারণে বাইরের কর্মক্ষেত্রে মহিলারা এসেছেন পুরুষের পাশাপাশি, যার ফলে পরিবর্তন ঘটেছে নারী পুরুষ সম্পর্কের। নিজেদের শক্তি সম্পর্কে মহিলারা সচেতন হয়েছেন, বেড়েছে তাঁদের আত্মসম্মান বোধ ও আত্মবিশ্বাস। আর তাই রবীন্দ্রনাথের উপন্যাসের মুখ্য নারী চরিত্রগুলো স্পষ্টভাষিণী ও দ্বিধাহীন। তারা দীর্ঘদিনের বিরতা ত্যাগ করে নিজের মনোভাব জানায় সাবলীল ভঙ্গিতে। চোখের বালির বিনোদিনী দৃপ্ত নিঃসংকোচ, বিনোদিনী বিধবা, কিন্তু তারও যে একটা মন আছে, আকাঙ্ক্ষা আছে, সেও যে জীবনের অনেক স্বপ্ন দেখে, অপূর্ণ ইচ্ছেগুলোর জন্যে গুমড়ে গুমড়ে মরে, জীবনে অনেক কিছু না পাবার যন্ত্রণায় প্রয়োজনে সে অন্যের সুখের সংসারে আগুন জ্বালাতেও পারে।
1: মহেন্দ্র কহিল, তবে তুমি কাজ করিয়া যাও, আমি দেখিয়া শিক্ষা লাভ করি বলিয়া আলমারির সম্মুখে বিনোদিনীর কাছে আসিয়া মাটিতে আসন করিয়া বসিল। বিনোদিনী কাপড় ছাড়িবার ছলে একবার করিয়া মহেন্দ্রের পিঠের উপর আছড়াইয়া কাপড়গুলি পরিপাটিপূর্বক ভাঁজ করিয়া আলমারিতে তুলিতে লাগিল। আজিকার মিলন এমনি করিয়া আরম্ভ হইল। মহেন্দ্র প্রত্যুষ হইতে যেরূপ কল্পনা করিতেছিল সেই অপূর্বতার কোন লক্ষণই নাই। এরূপ ভাবে মিলন কাব্যে লিখিবার, সঙ্গীতে গাহিবার, উপন্যাসে রচিবার যোগ্য নহে। কিন্তু তবু মহেন্দ্র দুঃখিত হইল না, বরঞ্চ একটু আরাম পাইল। তাহার কাল্পনিক আদর্শকে কেমন করিয়া খাড়া করিয়া রাখিত, কিরূপ তাহার আয়োজন, কি কথা বলিত, কি ভাব প্রকাশ করিতে হইত, সকল প্রকার সামান্যতাকে কি উপায়ে দূরে রাখিত, তাহা মহেন্দ্র টাহরাইতে পারিতেছিল না। এই কাপড় ঝাড়া ও ভাঁজ করার মধ্যে হাসি তামাশা করিয়া সে যেন স্বরচিত একটা অসম্ভব দুরূহ আদর্শের হাত হইতে নিষ্কৃতি পাইয়া বাঁচিল। মহেন্দ্র সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়াইয়া নিজেকে সামলাইয়া লইল। বিনোদিনীর প্রতি তাহার যে প্রেম ছিল তাহাকে উত্তেজিত করিল। নিজেকে বুঝাইল যে এতদিন সমস্ত পৃথিবীকে ভুলিয়া সে যাহাকে চাহিয়াছিল আজ তাহাকে পাইয়াছে। আজ উভয়ের মাঝখানে কোনো বাধা নাই, আজ মহেন্দ্রের আনন্দের দিন। কিন্তু কোনো বাধা যে নাই তাহাই সর্বাপেক্ষা বড় বাধা। আজ মহেন্দ্র নিজেই নিজের বাধা। বিনোদিনী রাস্তা হইতে মহেন্দ্রকে দেখিয়া তাহার ধ্যানেশন হইতে উঠিয়া ঘরে আলো জ্বালিল এবং একটা সেলাই কোলে লইয়া নতশিরে তাহাতে নিবিষ্ট হইল। সেই সেলাই বিনোদিনীর আবরণ, ইহার অন্তরালে তাহার যেন একটা আশ্রয় আছে। মহেন্দ্র ঘরে ঢুকিয়া কহিল, বিনোদ, এখানে নিশ্চয়ই তোমার অনেক

0: অসুবিধা ঘটিতেছে। বিনোদিনী সেলাই করিতে করিতে বলিল, কিছু মাত্র না। মহেন্দ্র কহিল, আমি আর দুই তিন দিনের মধ্যেই সমস্ত আসবাব আনিয়া উপস্থিত করিব, এই কয়দিন তোমাকে একটু কষ্ট পাইতে হইবে। বিনোদিনী কহিল, না, সে কিছুতেই হইতে পারিবে না, তুমি আর একটিও আসবাব আনিও না, এখানে যা আছে তাহা আমার আবশ্যকের চেয়ে ঢের বেশি। মহেন্দ্র কহিল, আমি হতভাগ্য কি সেই ঢের বেশির মধ্যে? বিনোদিনী, নিজেকে অত বেশি মনে করিতে নাই, একটু বিনয় থাকা ভালো। মাসিমার উপদেশ সত্ত্বেও আশা বিনোদিনী সম্বন্ধে মনকে নিষ্কণ্টক করিতে পারে নাই। রাজলক্ষ্মীর সেবায় দুইজনে একত্রে কাজ করিয়াছে, কিন্তু আশা যখনই বিনোদিনীকে দেখিয়াছে তখনই তাহার বুকের মধ্যে ব্যথা লাগিয়াছে। মুখ দিয়া সহজে কথা বাহির হয় নাই এবং হাসিবার চেষ্টা তাহাকে পীড়ন করিয়াছে। বিনোদিনীর নিকট হইতে সামান্য কোনো সেবা গ্রহণ করিতেও তাহার সমস্ত চিত্ত বিমুখ হইয়াছে। বিনোদিনীর সাজা পান অনেক সময়ে শিষ্টতার খাতিরে তাহাকে গ্রহণ করিতে হইয়াছে, কিন্তু আড়ালে তাহা ফেলিয়া দিয়াছে। কিন্তু আজ যখন বিদায়কাল উপস্থিত হইল, মাসিমা সংসার হইতে দ্বিতীয়বার চলিয়া যাইতেছেন বলিয়া আশার হৃদয় যখন অশ্রুজলে আর্দ্র হইয়া গেল, তখন সেই সঙ্গে বিনোদিনীর প্রতি তাহার করুণার উদয় হইল। সে একেবারে চলিয়া যাইতেছে, তাহাকে মাপ করিতে পারে না এমন কঠিন মন অল্পই আছে। আশা জানিত বিনোদিনী মহেন্দ্রকে ভালোবাসে, মহেন্দ্রকে ভালো না বাসিবে বা কেন? মহেন্দ্রকে ভালোবাসা যে কিরূপ অনিবার্য, আশা তাহা নিজের হৃদয়ের ভিতর হইতেই জানে। নিজের ভালোবাসার সেই বেদনায় বিনোদিনীর প্রতি আজ তাহার বড় দয়া হইল। বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্য ছাড়িয়া যাইতেছে, তাহার যে দুর্বিষহ দুঃখ, তাহা আশা অতি বড় শত্রুর জন্য কামনা করিতে পারে না। মনে করিয়া তাহার চক্ষে জল আসিল। এককালে সে বিনোদিনীকে ভালোবাসিয়াছিল, সেই ভালোবাসা তাহাকে স্পর্শ করিল। সে ধীরে ধীরে বিনোদিনীর কাছে আসিয়া অত্যন্ত করুণার সঙ্গে, স্নেহের সঙ্গে, বিষাদের সঙ্গে মৃদুস্বরে কহিল, দিদি, তুমি চলিলে? বিনোদিনী আশার জীবক ধরিয়া কহিল, হ্যাঁ বোন, আমার যাইবার সময় আসিয়াছে। এক সময় তুমি আমাকে ভালোবাসিয়াছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রাখিও ভাই, আর সব ভুলিয়া যেও। মহেন্দ্র আসিয়া প্রণাম করিয়া কহিল, বৌঠান, মাপ করিও। তাহার চোখের প্রান্তে দুই ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। বিনোদিনী কহিল, তুমিও মাপ করিও ঠাকুরপো, ভগবান তোমাদের চিরসুখী করুন।
1: চোখের বালি বাংলা সাহিত্যের এক সার্থক মনস্তত্ত্বমূলক উপন্যাস হিসেবে চিহ্নিত। রবীন্দ্রনাথের গোড়া এক অনন্য সাধারণ সাহিত্যকৃতি।
2: পরেশবাবুর স্ত্রীর নাম বরদা সুন্দরী। তাহার বয়স অল্প নহে, কিন্তু দেখিলেই বোঝা যায় যে বিশেষ যত্ন করিয়া সাজ করিয়া আসিয়াছেন। বড় বয়স পর্যন্ত পাড়াগে মেয়ের মতো কাটাইয়া হঠাৎ এক সময় হইতে আধুনিক কালের সঙ্গে সমান দিকে চলিবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছেন। সেই জন্যই তাহার সিল্কের শাড়ি বেশি খসখস এবং উঁচু গোড়ালির জুতা বেশি খটখট শব্দ করে। পৃথিবীতে কোন জিনিসটা ব্রাহ্ম

0: এবং কোনটা অব্রাহ্মণ তাহারই ভেদ লইয়া তিনি সর্বদাই অত্যন্ত সতর্ক হইয়া থাকেন। সেই জন্যই রাধারানীর নাম পরিবর্তন করিয়া তিনি সুচরিতা রাখিয়াছেন। কুরুয়ের সম্পর্কে তাহার এক শ্বশুর বহুদিন পরে বিদেশের কর্মস্থান হইতে ফিরিয়া আসিয়া তাহাদেরকে জামাই ষষ্ঠী পাঠিয়েছিল। পরেশবাবু তখন কর্ম উপলক্ষে অনুপস্থিত ছিলেন। বরদের সুন্দরী জামাই ষষ্ঠীর উপর সমস্ত ফেরত পাঠাইয়াছিলেন। তিনি এ সকল ব্যাপারকে কুসংস্কার ও পৌত্তলিকতার অঙ্গ বলিয়া জ্ঞান করেন। মেয়েদের পায়ে মোজা দেওয়াকে এবং টুপি পরিয়া বাহিরে যাওয়াকে তিনি এমন ভাবে দেখেন যেন তাহার ব্রাহ্ম সমাজের ধর্মমতের একটা অঙ্গ। কোন ব্রাহ্ম পরিবারে মাটিতে আসন পাতিয়া খাইতে দেখিয়া তিনি আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন যে আজকাল ব্রাহ্ম সমাজ পৌত্তলিকতার অভিমুখে পৌঁছিয়া পড়িতেছে। তাহার বড় মেয়ে লাবণ্য, সে মোটাসোটা, হাসি খুশি, লোকের সঙ্গ এবং গল্পগুজব ভালোবাসে, মুখটা গোলগাল, চোখ দুটি বড়, বর্ণ উজ্জ্বল শ্যাম। বেশভূষার ব্যাপারে সে স্বভাবতই কিছু ঢিলা, কিন্তু এ সম্বন্ধে তাহার মাতার শাসনে তাহাকে চলিতে হয়। উঁচু গোড়ালির জুতা পরিতে সে সুবিধা বোধ করে না, তবু না পরিয়া উপায় নাই। বিকালে সাজ করিবার সময় মা স্বহস্তে তাহার মুখে পাউডার ও দুই গালে রং লাগাইয়া দেন। একটু মোটা বলিয়া বরদা সুন্দরী তাহার জামা এমনি আট করিয়া তৈরি করিয়াছেন যে লাবণ্য যখন সাজিয়া বাহির হইয়া আসে তখন মনে হয় যেন তাহাকে পাটের বস্তার মতো কলে চাপ দিয়া আঁটিয়া বাঁধা হইয়াছে। মেজমের নাম ললিতা, সে বড় মেয়ের বিপরীত বলিলেই হয়। তাহার দিদির চেয়ে সে মাথায় লম্বা, রোগা, রং আরেকটু কালো, কথাবার্তা বেশি কয় না। সে আপনার নিয়মে চলে, ইচ্ছা করিলে কড়া কড়া কথা শোনাইয়া দিতে পারে। বরদা সুন্দরী তাহাকে মনে মনে ভয় করেন, সহজে তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিতে সাহস করেন না।
1: ললিতা সমাজের নিষেধ অমান্য করে বিজয়কে বিয়ে করেছে। চতুরঙ্গ উপন্যাসের নারীকে আমরা পাই অন্য ভূমিকায়। প্রাত্যহিক জীবনের শৃঙ্খল দামিনীকে বিদ্রোহিণী করে তুলেছে। একদিকে সে চেয়েছে অমৃত লাভ করতে, অন্যদিকে অমৃত দানই নারীর পূর্ণতা লাভ করতে। ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ চেয়েছিল বিমলাকে বাইরের জগতের সঙ্গে পরিচিত করে নতুন আদর্শে উদ্বুদ্ধ করতে।

0: তুমি একটা কথা জানো?
1: কি?
0: এই যে অন্তঃপুরে মেয়েদের বন্দি করে রাখা, এটা কিন্তু আগে হিন্দুদের মধ্যে ছিল না। সীতা, সাবিত্রী, দ্রৌপদী, এরা কেউই পর্দা নসীন ছিলেন না।
1: সে যাই হোক, তোমার বিমলা পর্দা নসীন।
0: সারা জীবন শুধু একটি পুরুষ মানুষ ছাড়া আর কারোর মুখই দেখলে না? তুমি যাকে বিয়ে করেছো সে যে কিরকম লোক সে তুমি জানবে কি করে, যদি না অন্য পুরুষ মানুষের সঙ্গে তার তুলনা করতে পারো?
1: তুমি বুঝি আবার পৌরাণিক যুগ ফিরিয়ে আনতে চাও?
0: তুমি তো জানো আমি আর পাঁচজনের মতন নই। সংস্কার বলেই যে মানতে হবে সেটা আমি মানি না। তোমাকে যদি আমার বন্ধু বান্ধবদের সামনে বার করতে পারি, তাহলে কিন্তু আমি রীতিমতন গর্ববোধ করবো।

0: বারোই অগ্রহায়ণ 1314 সুখ সায়রের ছোট রানী সাবেকি নিয়ম ভেঙে অন্দরমহল থেকে বাইরে বেরোলেন।
1: বিমলা শেষ পর্যন্ত নিখিলেশের ভাবনার তাৎপর্য উপলব্ধি

0: যোগাযোগে কুমুদিনী প্রতিবাদ জানিয়েছে প্রচলিত বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে। নিবেদনের প্রাণপণ চেষ্টা বিফলে গেলে সে করেছে বিদ্রোহ।
1: বিপ্রদাস আর মধুসূদনের মধ্যে কুমুর মমতার কত মূল্য ভেদ! চাদর খুলবা মাত্র এ সমস্ত কথা দমকা ঝড়ের মতো মধুসূদনকে প্রকাণ্ড ধাক্কা দিলে। কিন্তু হায় রে, কি সুন্দর, কি আশ্চর্য সুন্দর! আর এই তৃপ্ত অবজ্ঞা, সেও যেন ওর অলঙ্কার। এ মেয়ে তো পারে ঐশ্বর্যকে অবজ্ঞা করতে, সহজ সম্পদে মহিষী হয়ে আর জন্মেছে। ওকে ধনের দাম কষতে হয় না, হিসেব রাখতে হয় না। মধুসূদনকে কি দিয়ে লোভ দেখাতে পারে? হঠাৎ হু হু করে বাতাস উঠল। টিপাইয়ের উপর বিপ্রদাসের পরবার বুইটার পাতাগুলো ফর ফর করে উল্টে যেতে লাগলো। বাগান থেকে বেলফুলের গন্ধে ঘর গেল ভরে। কুমু বললে, আমাকে ওরা ইচ্ছে করে দুঃখ দিয়েছে তা মনে করো না। আমাকে সুখ ওরা দিতে পারে না, আমি এমনি করেই তৈরি। আমিও তো ওদের পারবো না সুখী করতে। যারা সহজে ওদের সুখী করতে পারে, তাদের জায়গা জুড়ে কেবল একটা না একটা মুশকিল বাঁধবে। তাহলে কেন এ বিড়ম্বনা? সমাজের কাছ থেকে অপরাধীর সমস্ত লাঞ্ছনা আমিই একলা মেনে নেব, ওদের গায়ে কোনো কলঙ্ক লাগবে না। কিন্তু একদিন ওদেরকে মুক্তি দেব, আমিও মুক্তি নেব, চলে আসবই এ তুমি দেখে নিও। মিথ্যে হয়ে মিথ্যের মধ্যে থাকতে পারবো না। আমি ওদের বড় বউ, তার কি কোনো মানে আছে যদি আমি কুমু না হই? দাদা, তুমি ঠাকুর বিশ্বাস করো না, আমি বিশ্বাস করি। 3 মাস আগে যেরকম করে করতুম, আজ তার চেয়ে বেশি করেই করি। আজ সমস্ত দিন ধরে এই কথা ভাবছি যে চারিদিকে এত এলোমেলো, এত উল্টো পাল্টা, তবুই জঞ্জালে একেবারে ঠেকে ফেলেনি জগৎটাকে। এ সমস্তকে ছাড়িয়ে গিয়েও চন্দ্র সূর্যকে নিয়ে সংসারের কাজ চলছে। সেই যেখানে ছাড়িয়ে গেছে সেইখানে আছে বৈকুণ্ঠ, সেইখানে আছে আমার ঠাকুর। তোমার কাছে এসব কথা বলতে লজ্জা করে, কিন্তু আর তো কখনো বলা হবে না, আজ বলে যাই, নইলে আমার জন্যে মিছিমিছি ভাববে। সমস্ত গিয়েও তবু বাকি থাকে, এই কথাটা বুঝতে পেরেছি। সেই আমার অফুরান, সেই আমার ঠাকুর। এ যদি না বুঝতুম, তাহলে এইখানে তোমার পায়ে মাথা ঠুকে মরতুম, শিকারতে ঠুকতুম না। দাদা, এ সংসারে তুমি আমার আছো বলেই তবে এই কথা বুঝতে পেরেছি। এই বলেই কুমু চৌকি থেকে নেবে দাদার পায়ের উপর মাথা রেখে পড়ে রইল।
0: সে চিরদিনের জন্য স্বামীগৃহ ত্যাগ করেছে। শেষের কবিতা রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি, তিনি যে লিখেছেন কয়েক দশক এগিয়ে, এসেছে লাবণ্য, প্রাধান্য পেয়েছে নারীর অর্থনৈতিক স্বাধীনতা।
2: খবর আছে, মাসিমার মত পেয়েছি, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব।
3: দাদা,
2: তোমাকে ডাকবো বন্য বলে।
3: বন্য?
2: না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হবে, তোমাকে ডাকবো বন্যা।
3: তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়।
2: কিছুতেই নয়, এইসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে।
3: আচ্ছা বেশ,
2: আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো, ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়, বন্যা হঠাৎ এলো তারই ফুল ভাসিয়ে দিয়ে।

0: নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী।
1: ঠিক বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি।
0: আচ্ছা, আমি দেব তোমার নাম ছিটে, তোমাকে বলবো মিতা।
1: চমৎকার বন্যা, মনে ভাবছি এই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকি, তাতে দোষ কি?
0: ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাঁচে সস্তা হয়ে যায়।
2: চার অধ্যায়। এলা আমাদের পরিচিত নয়, আবার তাকে অচেনা বলেও আমরা ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখতে পারি না। এলা আছে আমাদের মনে ভাবনায়।
3: তোমারই আপন মণ্ডলীতে একদিন যারা ছিল এলাদির সব দেশ ভাই, ভাই ফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতি বৎসর, তাদের মধ্যে কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়।
4: তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি?
3: অনেক কথা জানো তুমি, অনেকের নাম থাম, পীড়ন করলে বেরিয়ে পড়বে।
4: কখনোই না।
3: কি করে বলবো, যে মানুষটা এসেছিল আজ এই হুকুম নিয়ে এসে আসেনি, হুকুমের জোর কত সে তো জানো তুমি।
4: সত্যি বলছো তো? সত্যি?
3: একটা খবর পেয়েছি আমরা।
4: কি খবর?
3: আজ ভোর রাত্রে পুলিশ আসবে তোমাকে ধরতে।
4: নিশ্চিত জানতুম একদিন পুলিশ আমাকে ধরতে আসছে।
3: কেমন করে জানলে?
4: কাল বটুর চিঠি পেয়েছি, সে খবর দিয়েছে পুলিশ আমাকে ধরবে। লিখেছে সে এখনো আমাকে বাঁচাতে পারে।
3: কি উপায়ে?
4: বলছে যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে আমার জামিন হয়ে আমার দায় গ্রহণ করবে।
3: কি জবাব দিলে তুমি?
4: আমি সেই চিঠির উপরে কেবল লিখে দিলুম পিশাচ, আর কিছু নয়।
3: খবর পেয়েছে সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে, তোমার সম্মতি পেলেই বাঘের সঙ্গে রফা করে তোমাকে কুমিরের গর্তে আশ্রয় দেবার হিতব্রতে সে উঠে পড়ে লাগবে। তার হৃদয় কোমল।
4: মারো, মারো আমাকে অন্তু, নিজের হাতে, তার চেয়ে সৌভাগ্য আমার আর কিচ্ছু হতে পারে না। মারো, এইবার মারো, মারো অন্তু আমাকে, এইবার মারো। একটু ভেবো না অন্তু, আমি যে তোমার, সম্পূর্ণই তোমার, মরণেও তোমার। নাও আমাকে, নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে, আমার এ দেহ তোমার।
3: এলা, এলা, যাও এখনই শুতে যাও, হুকুম করছি শুতে যাও।
4: অন্তু, অন্তু আমার, আমার রাজা, আমার দেবতা, তোমাকে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা তোমাকে জানাতে পারলুম না। সেই ভালোবাসার দোহাই, মারো আমাকে, মারো, মারো আমাকে।
3: চলো সবাই ঘরে চলো, এখন সব ঘুমাও।
4: ঘুম হবে না।
3: ঘুমোবার ওষুধ আছে আমার হাতে।
4: কিচ্ছু দরকার নেই অন্তু, আমার চৈতন্যের শেষ মুহূর্ত, তুমি নাও। ক্লোরোফর্ম এনেছ, দাওটাকে ফেলে ভীরু নই আমি, জেগে থেকে যাতে মরে তোমার কোলে তাই করো। শেষ চুম্বন আজ অফুরান।

0: মালঞ্চ উপন্যাসের সরলা বেছে নিয়েছিল এক স্বাধীন অর্থনৈতিক জীবন। সরলার কথা কেন যেন বারবার ভেসে ওঠে আমাদের মনের মণিকোঠায়।
1: শিশুকে মেরে জননীকে বাঁচালে, তারপর থেকে নীরজা আর উঠতে পারলে না। বালুসজ্জা শায়িনী বৈশাখী নদীর মতো তার স্বল্পরক্ত দেহ ক্লান্ত হয়ে রইল পড়ে। প্রাণশক্তির অজস্রতা একেবারেই হল নিঃস্ব। বিছানার সামনে জানলা খোলা, তপ্ত হাওয়ায় আসছে মুচকুন্দ ফুলের গন্ধ, কখনো বাতাবি ফুলের নিঃশ্বাস, যেন তার সেই পূর্বকালের দূরবর্তী বসন্তের দিন মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? সকলের চেয়ে তাকে বাজল যখন দেখলে বাগানের কাজে সহযোগিতার জন্য আদিত্যের দুঃসম্পর্কীয় বোন সরলাকে আনাতে হয়েছে।
0: দুই বোন উপন্যাসে রবীন্দ্রনাথ

0: মাতা এবং প্রিয়া এই দুই রূপের প্রভাব বিস্তারের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন।
1: বাইরে থেকে আওয়াজ এলো, চিঠি। উর্মির হাতের অক্ষরে দুখানা চিঠি, একখানি শশাঙ্কের নামে। আমি এখন বোম্বাইয়ের রাস্তায়, চলেছি বিলেতে। বাবার আদেশ মতো ডাক্তারি শিখে আসব, 6-7 বছর লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেলুম, ইতিমধ্যে কালের হাতে আপনিই তা জোড়া লাগবে। আমার জন্যই ভেবো না, তোমার জন্যই ভাবনা রইল মনে। শর্মিলার চিঠি। দিদি, শত সহস্র প্রণাম তোমার পায়ে। অজ্ঞানে অপরাধ করেছি, মাফ করো। যদি সেটা অপরাধ না হয়, তবে তা জেনেই সুখী হব। তার চেয়ে সুখী হওয়ার আশা রাখবো না মনে। কিসে সুখ?

রবীন্দ্রনাথ তার উপন্যাসে সামাজিক পটভূমিতে নারী হৃদয়ের বাস্তব উপলব্ধি চিত্রণ করেছেন অতি নিপুণতার সঙ্গে, যা আমাদের ছুঁয়ে যায় অতি সহজেই।

এতক্ষণ শুনলেন আলেখ্য রবীন্দ্র উপন্যাসে নারী। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী শিলচর।

0: आए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে রুদ্রবীণা বাদন শুনবেন ওস্তাদ আসাদ আলী খাঁর পরিবেশনায়, রাগ মিয়া কি তোড়ি।

এতক্ষণ মিয়াকি তরির আগে ওস্তাদ আসাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি মৌচাক ছবি থেকে, ছবিতে গিয়েছেন মান্না দে।

এতক্ষণ বাংলা ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন হিন্দি ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি আ আব লৌট চলে ছবি থেকে, গেয়েছেন অলকা ইয়াগনিক।

সুনিধি চৌহান ও শানের দ্বৈত কণ্ঠে এবারের গানটি আ দেখে যারা ছবি থেকে।

গজব ছবি থেকে গানখানি শুনলেন সুনিধি চৌহান ও সহশিল্পীদের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন বুলন্দি ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার ও আশা ভোঁসলে।

লায়লা মাজনু ছবির গানখানি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন কালিয়া ছবি থেকে, শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

কালিয়া ছবিতে কিশোর কুমার ও আশা ভোঁসলের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন জয়শ্রী গুপ্ত ও দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী জয়শ্রী গুপ্ত।

তোমাদের দেখেছি আজ গৃহহার পথে পথে কাঁদিয়া ফিরেছো ঘরে ঘরে যত সন্তানদের জাগাতে ও গো তোমাদের

এতক্ষণ আধুনিক গান শুনলেন জয়শ্রী গুপ্ত ও দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন শ্যামলী ভট্টাচার্য পাল।
3: নমস্কার, আমি শ্যামলী ভট্টাচার্য পাল। বাবা মায়ের চাকরি সূত্রে আমার শিলচর পলিটেকনিক ক্যাম্পাসেই বেড়ে ওঠা এবং বর্তমান সময়ে জীবনসঙ্গীও শিলচর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত থাকায় জন্মাবধি আমি এখানেই রয়েছি। ছোটবেলা থেকেই আমার গান বাজনা, ছবি আঁকা আবৃত্তির প্রতি ভীষণ অনুরাগ ও ভালোবাসা ছিল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জীবনের একটি বিশেষ আকর্ষণ ছিল। আমি ইংরেজি সাহিত্য এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতেও বিশারদ করেছি। তাছাড়া আবৃত্তি ও কবিতা পাঠ অত্যন্ত প্রিয় বিষয় হওয়ায় সুরনন্দন ভারতী ইউনিভার্সিটি থেকে পরবর্তীকালে আবৃত্তি ভারতী ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছি। এইসব কিছুতেই বিশেষ অনুপ্রেরণার কাজ করেছে মূলত আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠানমালা। ছোটবেলায় বাবার একটি মর্ফি রিচার্ডস রেডিও ছিল। শিশুমেলা থেকে একেবারে রবিবার দুপুরের শ্রুতি নাটক সব কিছুই ছিল আমার ভীষণ প্রিয়। রেডিওতে বিভিন্ন শিল্পীর গান আমাকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকর্ষিত করে তুলেছিল, তাই আমি আজও রবীন্দ্রসঙ্গীত শিখে চলেছি। বেশ কিছুদিন শিক্ষকতা করার পর এখন স্বেচ্ছা অবসর নিয়ে আমি বিশেষভাবে লেখালেখিতে নিজের একটি জগৎ গড়ে তুলতে পেরেছি। আমি মূলত কবিতা লিখি, এই সুবাদে কিছুটা পরিচিত হতে পেরেছি সমাজে। বর্তমান সময়ে এই উপত্যকা ছাড়াও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আরও বিভিন্ন জায়গার পত্রপত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। কিছু সম্মাননা এবং শংসাপত্রও রয়েছে আমার ঝুলিতে। এই সব কিছুতেই যিনি আমার পাশে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন, তিনি আমার জীবন বন্ধু, আমার হাজবেন্ড এবং আমার দুই সন্তানের সহযোগিতাও অবশ্যই রয়েছে। ও হ্যাঁ, আমি রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসি। এখন সংসার জীবন, কবিতা লেখা, গান করা, ছবি আঁকা, আবৃত্তি, অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি দুই সন্তানের লালন পালন সব মিলিয়ে আমি খুব আনন্দে জীবন যাপন করছি। ধন্যবাদ।
0: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন শ্যামলী ভট্টাচার্য পাল, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরী ও মিষ্টু দত্তের কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী সুস্মিতা হোম চৌধুরী।

এতক্ষণ লোকগীতি শুনলেন সুস্মিতা হোম চৌধুরী ও মিষ্টু দত্তের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বীরজারা ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর ও সোনু নিগম।

বিল ছবি থেকে গানখানি শুনলেন উদিত নারায়ণ ও সাধনা সরগমের কণ্ঠে। এবারের ছবি জীবা গেয়েছেন আশা ভোঁসলে ও অমিত কুমার।

জর্জিতা ওহি সিকন্দর ছবি থেকে যতীন পণ্ডিতের গাওয়া। এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী গৌতম মিত্র।

গানটি শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। অনুষ্ঠানে এবারের শিল্পী লাইসা আহমেদ লিসা।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন আধুনিক গান শুনবেন পূরবী দত্তের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন পুরবী দত্তের কণ্ঠে, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:45। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে, কেরালামে ইউডিএফ ও পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতায় আসছে।

0: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে, কেরালামে ইউডিএফ ও পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতায় আসছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তিন দিনের সফরে আজ ভারতে এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরেই নির্ভরশীল। সরকার জানিয়েছে, দেশে এলপিজি বিতরণ কেন্দ্র ও পেট্রোলজাত সামগ্রীর সরবরাহের কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ জানিয়েছে, পশ্চিম এশিয়া সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব তীব্রতর হবে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক ইতিহাস রচিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে জয়লাভ করেছে। এই প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতে নবাগত তামিলাগা ভেত্রী কাজাকাম টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে আসাম ও পুদুচেরিতে বিদায়ী সরকারই আবার ক্ষমতায় এসেছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ আবার ক্ষমতায় ফিরেছে। পশ্চিমবঙ্গে বিজেপি 293টি আসনের মধ্যে 206টি আসনে জয়লাভ করে দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটেছে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 81টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসন পেয়েছে এবং সিপিআইএম ও আইএসএফ একটি করে আসনে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিগা ভেত্রি টিভিকে গঠনের পর প্রথম নির্বাচনেই 108টি আসন জিতে একক দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। রাজ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম 59টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এডিএমকে পেয়েছে 47টি আসন, পিএমকে 4টি আসন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 5টি আসনে জয়ী হয়েছে। আসামের শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 126 সদস্যের বিধানসভা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কংগ্রেস পেয়েছে 63টি আসন এবং তার সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 22টি আসন। পুদুচেরিতে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গঠন করতে চলেছে। এনডিএ শরিক দলগুলি 30 সদস্যের বিধানসভায় 18টি আসন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এই জয়কে ঐতিহাসিক ও নজিরবিহীন বলেছেন। তিনি পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু, কেরালার জনগণ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিল্লিতে গত সন্ধ্যায় ফল প্রকাশের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপির মূল মন্ত্র হল জনগণই ঈশ্বর। দেশের মানুষ বিজেপির উপর আস্থা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর
1: দেশ কে উজ্জ্বল ভবিষ্য কি উদ্ঘোষণা কা দিন, ये भरोसे का दिन, भरोसा भारत के महान लोकतंत्र पर, भरोसा परफॉर्मेंस की पॉलिटिक्स पर, भरोसा स्थिरता के संकल्प पर, भरोसा एक भारत श्रेष्ठ भारत की भावना पर।
0: পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র বিজেপি সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান। পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্প সংস্থা এবং বাণিজ্য সংগঠনগুলি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। নতুন সরকার রাজ্যে শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলবে বলে সংগঠনগুলির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এবারের সফরে তো লাম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবোধি টেম্পলে প্রার্থনা করবেন। তিনি বোধগয়া ভিয়েতনামের বৌদ্ধ গুম্ফা পরিদর্শন করবেন। এবারের গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে রয়েছেন সেদেশের সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এছাড়াও আছে একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধি দল। ভিয়েতনামের রাষ্ট্রপতি আজই দিনের শেষে নতুন দিল্লিতে পৌঁছেছেন। রাষ্ট্রপতি তো লামকে আগামীকাল রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।

0: বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরই দাঁড়িয়ে। জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের পর ড জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তারা নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করেছে। উভয় দেশই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে বলে তিনি জানান। এছাড়াও ক্রীড়া, ডিজিটাল পেমেন্ট এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রেও দুটি দেশের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।
1: We reviewed the entire gamut of India-Jamaica relations. We identified new avenues for further strengthening our partnership. We have signed several important agreements. And we discussed effective implementations of MOUs which have been recently concluded in the fields of digital transformation, cultural exchange, sports and digital payments to ensure tangible outcomes on the ground.
0: গুপ্তচর বৃত্তির অভিযোগে তিনজন রুশ কূটনীতিককে অস্ট্রিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী বিয়াটে মেইনেল রাইসিঙ্গার বলেছেন, এই কূটনীতিকরা বিভিন্ন সরকারি ভবনগুলি ছাতে বসানো অসংখ্য অ্যান্টেনা ব্যবহার করে তথ্য সংগ্রহ করতেন। অস্ট্রিয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে রুশ দূতাবাস সম্পূর্ণ অযৌক্তিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বলে জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা একটি ইরানের জাহাজের 22 জন নাবিকের মধ্যে 15 জনকে মুক্তি দেওয়া হয়েছে। ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌ অবরোধের ফলে গত 19 এপ্রিল সেদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দরের উপকূলের কাছে ওমান উপসাগরে মার্কিন বাহিনী পতাকাবাহী জাহাজ তুস্কা বাজেয়াপ্ত করেছিল। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশে এলপিজি বিতরণ কেন্দ্রগুলিতে সরবরাহের কোনো ঘাটতি নেই। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার এলপিজি ও অন্যান্য পেট্রোলজাত পণ্য সামগ্রীর নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক চলাকালীন কর্মকর্তারা নাগরিকদের পেট্রোল, ডিজেল, এলপিজি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, সঠিক তথ্য পাওয়ার জন্য সরকারি সূত্রগুলিকেই যেন তারা ব্যবহার করেন। ভারতীয় সাংবাদিক আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিভাগে তারা এই পুরস্কার জিতলেন। দেশে সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে তারা কাজ করছিলেন। হ্যানয়ের সংবাদদাতা অনিরুদ্ধ ঘোষাল আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে জয়ী হয়েছেন। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাত 2027 সাল পর্যন্ত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব তীব্রতর হবে। তাদের আশঙ্কা, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জ্বালানি তেলের দাম ব্যারেল পিছু $125 পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে আইএমএফ জানিয়েছে। সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির উপরই তেলের দাম বাড়া কমা নির্ভর করছে। এই প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতি অগ্রগতির হার কমে 2.5% নেমে আসতে বলে পারে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল শিল্পাঞ্চলে ইরানের হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হয়েছে। বিদেশমন্ত্রক এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। অসামরিক পরিকাঠামো এবং নিরপরাধ নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর তীব্র নিন্দা করেছে। পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ভারত কূটনীতির পদ গ্রহণের পক্ষেই আবারও সওয়াল করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আঞ্চলিক সংগঠনগুলি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা করেছে। এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে তারা উল্লেখ করেছে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথাবার্তায় ইরানের সাম্প্রতিক হামলার সমালোচনা করেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডির তথ্য অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে, কেরালামে ইউডিএফ ও পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতায় আসছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম 3 দিনের সফরে আজ ভারতে এসে পৌঁছেছেন। খবর এখনকার মতো শেষ হল, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন আব্দুল কাদের বল।

এতক্ষণ লোকগীতি শুনলেন আব্দুল কাদের বরভূঁইয়ার কণ্ঠে, আকাশবাণী শিলচর। লঘুশাস্ত্রীয় লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন ইন্দ্রজিৎ দাসের দোতারা বাদন শুনবেন।

গীত শুনলেন মানসীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খে রেসিনে সাইনচিনে জিনে ডিমাসা প্রকাম জেন লুকুলুকু হামজমা খাসং মা খনারি হাদু প্রোগ্রাম জেনডু মেডিয়াম ওয়েবনি মিটার অর্জাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকতাম মাগনি গ্রাউডে অর্জাতাই মাকঞ্জা কিলো হারসা ওডেহে এফএম নি অর্জাশি মাগনি পয়েন্ট মাকতাম মেগা হারসা দিনে মারবারে বসাই মে বাদানে সাইন বমা ইংরেজি মাইথাইনি অর্জেন্টনি মাইথাই কন্দ জিনে ডিমাস ব্রহ্মা দিনে খনারে নাম কিবিন কিবিন অর্জা বেরেন কুরংহা অর্জা প্লেনে প্রোগ্রাম টাইরিলি নি বিরিলি ওডেহে এখন টহলা না লেলে নিন সাইনচিনি গ্রাউ জমা দুষ্কং টহা অর্জা প্লেনে প্রোগ্রাম টাইরিলি নি বিরিলি এবহা দিনে দুষ্কং টহা অর্জাইয়া সচিন হাসাম ওডে টিম্পি সোনোয়ালে কুরং রেকনিহা অর্জাপ্তাই খনালাই নাম

আর্জাইয়া নাম সাহা প্রংবার উদে সিংকি জ্রাম বুসানে খুরাং থাকনি হা আর্জাপ্তাই খানালাইকা তোহা আর্জাইয়া থরুন ব্রহ্ম উদে নুনি লাংসানে খুরাং হা আর্জাপ্তাই খানালাইনাং

राजेननि दुहानि सिलिंहाबान नायसम मन्त्रि डक्टर रनस फैगौ जनाय सिदेहा भुवन फैगौ बिहालि सिदेहा मुन्नुना दास अदेहा जागिरत सिदेहा पिजुस हाजारिका इलेक्शन देखा ए जंगते खलमा फायनि काटेथाम जिल्लानि माजी थामता सीट निप्रां बीजेपी राजकांति बोटम मासकोटा सीट देखा अदेहा इंडियन नेशनल कांग्रेस सीट माब्री देखा কাছাৰ জিলাৰ চিট মাক্সনি নিপ্ৰাং বিজেপিৰ চিট মাধু ডেকা অদেহে কংগ্ৰেছ চিট মাসিহা ইলেকশ্যন দেখা হাইলাকান্দি জিলাৰ চিট মাগনি নিপ্ৰাং হাইলাকান্দি চিটহা বিজেপিৰ অদেহে আলগাপুৰ কাটলিচৰা চিটহা কংগ্ৰেছ বজম ইলেকশ্যন দেখা এজাংগাটি শ্ৰীভূমি জিলাৰ চিট মাব্ৰী নিপ্ৰাং পাটৰকান্দি অদেহে ৰামকৃষ্ণ নগৰ বিজেপি ৰাজকান্দি বজম ইলেকশ্যন দেখা অদেহে চাইনিয়াও দাজাং চাইনিয়াও চি করিমগঞ্জ চিটহা কংগ্ৰেছ ৰাজকান্দি বজম ইলেকশ্যন দেখা লক্ষীপুর সিটহা বিজেপি ক্যান্ডিডেট টিপাজারা দুহানে মন্ত্রী কৌশিক রায় ইলেকশন দেখা শিলচর সিটহা বিজেপি ক্যান্ডিডেট ডক্টর রাজদীপ রায় ইলেকশন দেখা সোনাই সিটহা কংগ্রেস ক্যান্ডিডেট আমিনুল হক লস্কর ইলেকশন দেখা কাটেগড়া সিটহা বিজেপি ক্যান্ডিডেট কমলাকর দেবপ্রকাষ্ট ইলেকশন দেখা দোলাই সিটহা বিজেপি ক্যান্ডিডেট অমিয় কান্তি দাস ইলেকশন দেখা বরকলা সিটহা বিজেপি ক্যান্ডিডেট কিশোর নাথ ইলেকশন দেখা উদরবন সিটহা বিজেপি ক্যান্ডিডেট রাজদীপ গৌলা ইলেকশন দেখা সানকাছা ডিমা হাসাও নি হাপলং সিদহা বিজেপি ক্যান্ডিডেট রূপালী লংটাসা ইলেকশন দেখা গিবিন গেটে মিয়াহা কলকাতা বিধানসভা ইলেকশন নিব বোট ঠাইনসকা কলকাতা লেজিসলেটিভ এসেম্বলি হাক্রিপ জাং রজাগনি বিশাবরী মাজি ব্রিটা সিট জাদু বো নিপ্রাং বিজেপি রাজকান্তি বজ্রম রজাগনি মাসনিতা সিট হা ইলেকশন দেখা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিশাবরীটা সিট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সিট মাগনি এআইইউ এজেইউপি সিট মাগনি সিপিআইএম সিট মাসি অটেটে এ আই এস এফ বজম কলকাতা বিধানসভা ইলেকশন হা সিট মাসি সিনিং দেবসিবা গ্রাউডি মজাং গ্রাউজম ফরিবা দিনে রানিং জামকা আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানায় সিনে হামজো মাকাশ মা খানারিপিন লাহি দিনে জিনি ডিমাসা প্রোগ্রাম এরানিং সুজাম গার্ডু জুটাই

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে প্রচারিত হবে ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ সন্ধে ছটা পনেরো মিনিটে শুনবেন বাংলা ছবির গান চাষ আবাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে জৈব সার ও আধুনিক কৃষি ব্যবস্থা এ নিয়ে বলবেন রূপম কাকুতি। হিন্দি ছবির গান শুনবেন রাত সাতটা পনেরো মিনিটে। রাত আটটায় হিন্দি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন সুভাদা পাণ্ডে। রাত আটটা পনেরো মিনিটে লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন সমীর শঙ্কর মোদক। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত আটটা ত্রিশ মিনিটে ঠুমরি শুনবেন তনিমা ঠাকুরের কণ্ঠে। রাত নটা পনেরো মিনিটে দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট কীর্তন শুনবেন হরকান্তনাথ ভৌমিকের পরিবেশনায় রাত নটা ত্রিশ মিনিটে। রাত দশটায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন মণি মঞ্জুষা মজুমদারের কণ্ঠে। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল ছটা পাঁচ মিনিটে অমৃতবাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল ছটা দশ মিনিটে। সকাল ছটা ত্রিশ মিনিট

টি অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:35 ও দুপুর 1:40 লোকগীতি শুনবেন হরিপদ দাসের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 শুনবেন দেশ বন্দনা, সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লাইসা আহমেদ লিসা, এছাড়া রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী শক্তি ঠাকুর, দুপুর 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে। এছাড়া রাত 10:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এন রাজনের বেহালা বাদন শুনবেন। বেলা 10:00 বাংলা ছবির গান, বেলা 11:00 গজল শুনবেন মিতালি সিং ও ভূপিন্দার সিং এর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বেলারানী দত্ত। এর অব্যবহিত পরেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। দুপুর 2:00 ভজন শুনবেন যুথিকা রায়ের কণ্ঠে। দুপুর 2:30 পূরবী দত্তর কণ্ঠে শুনবেন নজরুল গীতি। দুপুর 2:45 ও রাত 8:30 লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে ভি ভালসারার পরিচালনায় শুনবেন অর্কেস্ট্রা বাদন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে প্রথমে পশুধনের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভূঁইয়া, এরপর মৌমাছি পালন নিয়ে বলবেন নাজিম উদ্দিন বড়ভূঁইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে বেগম রোকেয়ার সাহিত্যে নারীর অবস্থান, এ নিয়ে বলবেন মমতাজ বেগম বড়ভূঁইয়া। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। এতক্ষণ প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: घरेलू उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন গভীর গোপন বৃষ্টি ছবি থেকে, জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান। এবারের গানটি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে জোশ ছবি থেকে।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা। আলোচনার বিষয় হচ্ছে জৈব সার ও আধুনিক কৃষি ব্যবস্থা, আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ রূপম কাকতি। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: নমস্কার। জৈব মূল থেকে যে সার পাওয়া যায়,
2: আচ্ছা,
1: তাই হলো জৈব সার। জীবের অবশিষ্ট

0: যেমন জন্তুর মলমূত্র, হাড়, রক্ত ইত্যাদির গুঁড়া, গাছপালার ডালপাতা ইত্যাদি থেকে যে সার প্রস্তুত হয় সেইগুলি হলো জৈব সার। জৈব সার সাধারণত মাটির গঠন ভালো করতে এবং হিউমাস বাড়ানোর জন্য প্রয়োগ করা হয়। জৈব সার ব্যবহার করার ফলে মাটিতে কার্বন নাইট্রোজেন রেশিও, সিএন রেশিও যেটা আমরা বলি, এটা বাড়ে, ফলে মাটির উৎপাদিক শক্তি যে আছে এটা বেড়ে যায়। জৈব সার উপকার অনেকটাই আছে।
1: আচ্ছা,
0: প্রথমে আমি একটা কথা বলতে চাই এখানে।
1: হ্যাঁ বলুন।
0: আমাদের অনেকে ভুল করে যে জৈব সার আর রাসায়নিক সার, এটার মানে ডিফারেন্সিয়েশন
1: কটা
0: পার্থক্য যেটা আছে এটা তারা একটু মানে বুঝতে প্রবলেম হয়। তারা ভাবে জৈব সার দিলে বা রাসায়নিক সার দিলে জৈব সার দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আসলে দুইটা জিনিস আলাদা আলাদা। আর এটা জৈব সার রাসায়নিক সারের পরিপূরক বা রাসায়নিক সার জৈব সারের পরিপূরক নয়।
1: হ্যাঁ,
0: জৈব সারের কাম কিন্তু একদম সম্পূর্ণ আলাদা
1: আলাদা।
0: কিভাবে এটা আমার উপকার আছে এটা আমি বলে দিচ্ছি। জৈব সারে গাছের দরকারি খাদ্য মূল থাকে, জৈব সারে যেগুলি থাকে এগুলি মাটির প্রয়োগ করার ফলে এগুলি গাছে খুব সহজে
1: গ্রহণ
0: করতে পারে। প্রথম কথা হলো এটাই। দুই নম্বর কথা হলো জৈব সার প্রয়োগ করার ফলে মাটির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য থাকে, এটা কিন্তু আমরা অনেকেই অনেকেই জানি না,
1: গঠন
0: সয়েল হেলথ কয় গঠন, কারণ মাটি কিন্তু নির্জীব জিনিস না, এখানে অনেক জীব থাকে, ছোট অনুজীব থেকে অনেক জিনিস থাকে। তো মাটির স্বাস্থ্য ভালো হয় যদি জৈব সার প্রয়োগ করা হয়। মাটিতে হিউমাস বৃদ্ধি করে জৈমাস আপনার জৈব সার প্রয়োগ করার ফলে। চার নম্বর কথা হলো মাটির জল ধারণ ক্ষমতাটা বৃদ্ধি
1: পায়,
0: বেড়ে যায়। আর জৈব সার বৃদ্ধির মানে ব্যবহার করার ফলে মাটিতে অনুজীবের সক্রিয়তা বৃদ্ধি হয়।
1: আচ্ছা,
0: আর জলের লোকসান যেটা,
1: হ্যাঁ,
0: জল শেষের জল এটা অপচয় রোধ হয়, মাটির ক্ষয় যে ইরোজন যেটা করে মাটি যে ধুয়ে যায় বা ইয়ে হয় এটাও রোধ হয়। আর সবচেয়ে বড় কথা হলো মাটির গঠন ভালো হয়।
1: আচ্ছা,
0: মাটি ঢিলা হয়ে যায়, মাটি যখন ঢিলা হয় তখন শিকড়ের
1: বাড়তে
0: সুবিধা হয়, ফলে মানে সব মানে এইগুলি সবের ইয়েতে গিয়া আলটিমেটলি কি হয়, মাটির উৎপাদন শক্তি যেটা আছে এটা বেড়ে যায়। জৈব সার তো আমি আগেই বলেছি যে তার ডেফিনিশনে আছে মানে বিভিন্ন প্রকার আছে। প্রথমে যদি দেখি আমি গাঢ় জৈব সার, এটা আমার অনেকে হয়তো জানে না, খোল যেটা সর্ষের খোল বা নিমের খোল, এগুলো খুব ভালো জৈব সার। এর উপরেও আপনার ফসফরাসের জন্য জন্তুর হাড় যেগুলি আছে, জন্তুর হাড়গুলি গুঁড়া করে এই তার গুঁড়াটা সার হিসাবে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে জন্তুর রক্ত যে আছে এটা ইংরেজিতে ব্লাড মিল্ক হয়, ব্লাড মিলও সার হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এগুলির ব্যবহার আমাদের তেটা অঞ্চলে খুবই কম। আমরা সাধারণ জৈব সার যেটা এইগুলির বিভিন্ন প্রকার আছে এটা আমরা বলে দিচ্ছি। প্রথম হলো গোবর সার।
1: হ্যাঁ,
0: আমরা অনেকে ভুল করি গোবর সার আর পচন সার, কিন্তু এটা ঠিক জিনিসটা একই না। গোবর সার হলো ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, মানে আপনার গরুর গুহাল থেকে যেগুলি সংগ্রহ করে গরুর মল মূত্র, তার খাবার যে অবশিষ্ট থাকে যায় এটা পচে যেটা সার হয় এটা হলো গোবর সার। তারপরে তা হলো আপনার পচন সার, কম্পোস্ট। কম্পোস্ট হলো বিভিন্ন ধরনের আপনার গোবর থেকে আরম্ভ করে গাছপালার পাতা লতা এগুলি পচায় যে সার করা হয় এটা হলো আপনার কম্পোস্ট সার।
1: আচ্ছা,
0: তারপরে আজকাল আপনারা খুবই শুনেছেন কেঁচু সার বা ভার্মি কম্পোস্ট, তারপরে উৎকৃষ্ট সার, তারপরে আপনার অনেক বড় বড় শহরে শহরে যেগুলি আবর্জনা আছে জৈব আবর্জনা এগুলি ব্যবহার করেও তারা সার তৈরি করে, এটাকে কয় টাউন কম্পোস্ট।
1: আচ্ছা,
0: তারপরে পয় প্রণালী থেকেও সার প্রস্তুত হয়, যে নালার যেগুলি জল থাকে এখানে অনেক জৈব পদার্থ থাকে, এটা যদি সংরক্ষণ করে খেতিতে ব্যবহার করা হয়, কৃষিতে ব্যবহার করা হয়, তাহলেও মাটির উৎপাদন ক্ষমতা বাড়ে। তারপরে থাকলো আপনার আরেকটা সার, এখন আমাদের এতটা অঞ্চলে খুব ব্যবহার হচ্ছে না, কিন্তু ভারতের অন্যান্য কিছু প্রদেশে এটা ব্যবহার হতেছে, এটা হচ্ছে মলমূত্র সার, মানে নাইট্রোজেন যেটা কয় আমাদের, মানুষের মলমূত্র যেগুলো, এগুলো খুব মানে

0: প্রসেস করে কৃষি কাজে ব্যবহার হতেছে।
1: আচ্ছা,
0: আর একটা ইম্পর্টেন্ট বা এ সার হয়েছে সবুজ সার, গুরুত্বপূর্ণ সার সবুজ সার। এই সবুজ সার হলো মানে বিভিন্ন ধরনের গাছ যার প্রথম এটা চাষ করা হয়, তারপরে এই গাছটা আবার হাল করে এটা মাটিটি মিশিয়ে মিশিয়ে দেওয়া হয়, তারপরে এটা পচে গেলে যেটা সার হয় এটা হচ্ছে সবুজ সার। মানে এই ধরনের সার হচ্ছে আপনার ধনচা গাছ, সন বা আপনার সানহেম কয়, এটা মেডেলুয়া আমরা কৃষক ভাইরা জানেন, এজোলা কয় একটা আছে, এগুলিটাই। আমি একটু আগেই বলেছি যে মানে গোবর সার আর পচন সার একটু আলাদা আলাদা
1: তফাত
0: আছে। আমার আমাদের কৃষক ভাইরা অ্যাকচুয়ালি কি হয়, পদ্ধতি না জানার ফলে, সংরক্ষণ ভালো করে না করার ফলে আমাদের অনেক জৈব যে পদার্থ আমরা পাই আমরা বাড়িতে হোক বা মাঠে হোক এগুলি নষ্ট হয়ে যায়। তো কম্পোস্ট যেটা আছে, কম্পোস্ট আছে এটা একটু পদ্ধতিগত ভাবে তৈরি করা হয়, এটার জন্য আপনার একটু
1: মানে গরুর মলমূত্র যেটা বলছেন গোমহিষের, সেটা তো তৈরি করতে হচ্ছে না, সেটা পাচ্ছি আমরা, কিন্তু যেটা আপনি বলছেন এখন যেটা মানে
0: কম্পোস্ট। হ্যাঁ, কারণ গরুর মলমূত্র কিন্তু আমাদের এতটা অঞ্চলে খুব বেশি নেই, কিন্তু এটা লিমিটেড।
1: হ্যাঁ,
0: আর আপনি সরাসরি করতে হচ্ছে না। আর আর একটা কথা, এখানে আজকাল এতটা অঞ্চলে ফিশারি উন্নয়নের জন্য ফিশারিতে গোবরটা খুব বেশিভাবে ব্যবহার হচ্ছে, তার ফলে কৃষিতে কিন্তু কমে যাচ্ছে। তাই পচন সার তৈরি করাটা খুবই দরকারি, এটার জন্য আপনার একটা গর্তে তৈরি করার গর্ত একটা তৈরি করার প্রয়োজন হয়। একটা মোটামুটিভাবে সাইজ আমি এখানে বলে দিচ্ছি, 10 ফুট বাই 5 ফুট, আর তার গভীরতা হবে 2 ফুট। মানে টোটাল দেখা যায় এটা 100 বর্গ ফুট, বর্গ কিউবিক ফুটের একটা মানে আপনার গর্ত তৈরি হবে, 10 ফুট লম্বা।
1: আচ্ছা, লম্বা
0: 5 ফুট গভীর না, 5 ফুট আপনার তার প্রস্থটা আর আপনার গভীরতা তার 2 ফুট। এটাতে যে সার পাওয়া যাবে এটা মোটামুটি 2000 কেজির মতো এখানে পচন সার পাওয়া যাবে। এই গর্ততাতে আপনারা কি কৃষক ভাইরা কি করবেন, তাদের বাড়িতে যেগুলি গাছপালার পাতা, ধানের খড় যেটা আছে বা নাড়া, যেগুলো জিনিস পচি যাওয়া, যেগুলো জিনিস সবজির খোসা, এগুলি এগুলো নিয়ে এখানে জমা করবেন। জমা করার পর এক সময় দেখবেন যে গর্তটা পুরা ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেলে একটা গোবর জলের একটা মিশ্রণ এটার উপরে ঢেলে একটু যদি রাখি দেওয়া যায় তাহলে এটা আবার নিচে যাবে, কিছুটা পচে কমে যাবে, তারপরে আবার এরকম একটা তরফ মানে স্টেপ বাই স্টেপ দিয়ে আমরা গর্তটা ফিল করতে হবে, মানে ভর্তি করতে হবে। ভর্তি করার পরে গর্ততার উপরে যদি সম্ভব হয় একটা প্লাস্টিক দিয়ে, পলিথিন ব্ল্যাক কালারের মানে কালা রঙের পলিথিন দিয়ে যদি এটা চারিদিকে ঢেকে রাখা হয় তাহলে এটা অবশ্যই সিজনের উপরে ইয়ে হয় যে গরমকালে একটু জলদি তৈরি হয়ে যায় আর ঠান্ডার দিনে একটু বেশি টাইম লাগে, 2 মাস থেকে 3 মাসের ভিতরে এটা পচে খুব সুন্দর একটা সার তৈরি হয়। এই গর্তটা করার সময় একটা আপনি জায়গাটা দেখতে লাগে যে জল যেখানে জমা হয় না, যদি এটা এই গর্ত
1: উঁচু,
0: হ্যাঁ উঁচু জায়গা যেখানে জল, কারণ এটার উপরে যদি জলটা চলে যায় তাহলে জলের সঙ্গে সঙ্গে গুণাগুণটা আপনার চলে যাবে জলের সঙ্গে। তাই একটু উঁচু জায়গাতে গর্ততা হতে লাগে, আর তার রোড ঘায়ে একটু গরম জায়গা হলে মানে আপনার কম্পোজিশনটা মানে ডিকম্পোজিশন। তারপরে এই সারের যেগুলি জিনিস পাওয়া যায় মানে মূল বা খাদ্য, গাছের খাদ্য, আমি একটু বলে দিচ্ছি। এখানে নাইট্রোজেন মানে 1 টন মানে 1000 কেজি যদি কম্পোস্ট হয় তাহলে আমরা এখানে নাইট্রোজেন পাবো 50 কেজি।
1: আচ্ছা,
0: ফসফরাস পাবো 25 কেজি, পটাশ পাবো 70 কেজি, ক্যালসিয়াম পাবো 90 কেজি, ম্যাগনেসিয়াম 20 কেজি, সালফার 50 কেজি, আয়রন 15 কেজি, জিঙ্ক আপনার 400 গ্রাম, বোরন 50 গ্রাম, আর কোপার বা তাম 700 গ্রাম, মলিবডেনাম 100 গ্রাম। এইগুলি জিনিস এই এখানে পাওয়া যাবে, এটা 1 টন 1000 কেজি। আর এটা আবার কিছু ইম্প্রুভ করা যায় মানে এটার গুণাগুণ ভালো করা যায়, এটাতে যদি আপনারা 20 কেজি সিঙ্গল সুপার ফসফেট বা রক ফসফেট যদি এটার সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে এটার গুণাগুণ অনেকটা বেড়ে যায়। ভার্মি কম্পোস্ট এক রকমের জৈব সারে, আর এ যাতে যেগুলি কাঁচামাল ব্যবহার হয় সেগুলি কম্পোস্টেও ব্যবহার করা যায়। একই জিনিস ব্যবহার করা যায়, কিন্তু এটা

0: ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার হিসাবে করা যায় তাহলে গুণাগুণ কিন্তু অনেক থেকে কম্পোস্ট থেকে বেড়ে যায়। আমরা আগেই জানি যে কেঁচু কৃষকের বন্ধু, এটা একটা চিরসত্য একটা বাক্য আমরা জানি, আর এটাকে মূল হিসেবে নিয়ে কেঁচু সার প্রস্তুত করা হয়। এটার জন্য পাকা ট্যাঙ্ক একটা তৈরি করা হয়, বিভিন্ন সাইজের এটা আছে। আমি আজকের এই আসরে এটার মানে ডিটেল হিসেবে বলাটা একটু ট্যাঙ্ক তৈরি করতে হয় এটা থেকে, যাতে কেঁচুগুলি বাইরে বের যাতে বেরিয়ে যাতে না যায়, এটার জন্য আলাদা করে নিতে সৌবাচ্চার মতো। আর এটাতে মানে কৃষি আবর্জনা যে থাকে, যেমন নাড়া, গাছের পাতা, কলা গাছ, গোবর ইত্যাদি সংগ্রহ করে এখানে ফেলতে হয়। আর এটাতে উন্নত জাতের কেঁচু, আমাদের লোকেল কেঁচু আছে, এগুলি হয়, কিন্তু এটার কার্যক্ষমতাটা একটু কম, সময় বেশি লাগে। উন্নত জাতের কিছু কেঁচু পাওয়া যায়, এটার আমি একটা নাম বলে দিচ্ছি, এটা ইউসিনিয়া ফটিডা। আমাদের কৃষি বিভাগের এতে যোগাযোগ করলে কৃষক ভাইরা এটা করতে পারে। তো এটা ছেড়ে দেওয়া হয়, আর এই কেঁচুগুলি এই আবর্জনাগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে, আর তার থেকে যে বৃষ্টা বাইর হয় এটা খুব উন্নত মানের সার, মলমূত্র যেটা, আর এগুলি আপনার তার কোনো গন্ধ থাকে না। এমনি কম্পোস্টে একটু গন্ধ থাকে বা গোবর সারে একটু গন্ধ থাকে, মানে এটা আপনার স্পর্শ করতে একটু ইয়ে হয়, কিন্তু আপনার ভার্মি কম্পোস্ট যেটা, এটা একদম খুব সুন্দর, মানে জিনিসটাও মানে প্রয়োগ করতেও খুব ভালো হয়, শুকনো থাকে জিনিসটা। তাই কেঁচু সারের এটা খুব আজকাল চারোদিকে খুব চাহিদা রয়েছে। তারপরে আমি কয়েকদিন আগে একটা ইয়ে পড়েছিলাম, এখানে কেরালার একটা জায়গাতে তাদের টাউনের একটা মানে সিটি লাইফে কেঁচু সার ব্যবহার করে তারা টেরেসে মানে ঘরের ছাদে হেড কৃষি আরম্ভ করছে। মানে ঘরে যেগুলি আবর্জনা আছে সেগুলি ছোট ছোট প্লাস্টিক ট্যাঙ্ক বা ড্রামের মধ্যে তারা এটা জমা করে আর এখানে কেঁচু ছেড়ে দিয়েছেন। আর কয়েকদিন মাসের মধ্যে তার থেকে সুন্দর কেঁচু সার হয়ে গেল, আর এটা তার টবেই উপরেই ছোটখাটো আপনার সবজি চাষ বা ফুলের চাষে এটা ব্যবহার হতেছে। এতে কি হচ্ছে, তারা খুব সুন্দর অর্গ্যানিক বা জৈবিক
1: সার
0: পেয়ে যাচ্ছে, খাবারও ভালো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা আছে, এই যে স্মৃতির আবর্জনা নিষ্কাশনের যে প্রবলেম সমস্যা, এটাও অনেক এটাও কিছুটা লাঘব হচ্ছে। এটা মানে কিছুটা আপনার থেকে যায়, যখন আপনার আবর্জনাগুলি খেয়ে যখন শেষ হয়ে যায় তখন এটা একটা সিস্টেম আছে, এই জিনিসটা পুরো একটা হিপ বা একটা এ করে রাখার পরে কিছুগুলি নিচে থাকে, আর উপরেটা আলাদা করে নেওয়ার পরে কিছুটা নিচে থেকে যায়। তারপরে এই জায়গাটা আবার নতুন করে আবর্জনা দিয়ে আবার তারা খাওয়া শুরু। জৈব সারের আবশ্যকতা বর্তমান কৃষি ব্যবস্থায় অপরিহার্য, খালি উৎপাদনের জন্যই না, আমাদের মাটির যদি উৎপাদিকা শক্তিটা চালু রাখতে হয়, মানে যেটা কয় সাস্টেইনেবল ইন ইংলিশে, চলতে থাকতে হয়, তাহলে কিন্তু জৈব সারের ব্যবহারটা অপরিহার্য, এটা না করলে হবে না। আর আমি আগেই বলেছি, জৈব সার কিন্তু রাসায়নিক সারের পরিপূরক না, বা রাসায়নিক সার জৈব সারের পরিপূরক না, দুইটাই মানে আলাদা আলাদা। আর দেখা যাচ্ছে আমাদের চাহিদা বাড়ার ফলে এক মাটিতে দুই বা তিনটা চাষি ভাইরা খুব সহজে পাওয়া যায়, তাই রাসায়নিক সারও খুবই ব্যবহার করতেছে। কিন্তু জৈব সার যেটা আমাদের পুরোনা পদ্ধতি, এগুলি কিন্তু আমরা ভুলে যাচ্ছি বা আমরা এটা করতে পারছি না, সেই হিসাবে আমরা কিন্তু জৈব সার করছি না। তাই যদি আমরা মাটির গুণাগুণটা ঠিকভাবে রাখতে হয় তাহলে জৈব সার দেওয়াটা খুবই প্রয়োজন, দিতেই হবে। রাসায়নিক সার না দিলে হবে, কিন্তু জৈব সার এটা তো দিতেই হবে। তারপরে দেখা যায় যে প্রদূষণ, রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি ইত্যাদির পরিপ্রেক্ষিতেও জৈব সার দিলে আমাদের অনেকটা লাভ হবে। আর একটা মানে তারপরে আরেকটা, এখন আপনি দেখবেন যে অনেক বড় বড় শহরে জৈবিকভাবে উৎপন্ন কৃষি সামগ্রীর চাহিদা অনেক বেড়েছে, আর জৈবিকভাবে যে ফসল তৈরি করা হয় তার জন্য তো জৈবিক সার খুবই প্রয়োজন, না দিলে তো আপনার মানে উৎপাদন হবে না। তাই আমাদের কৃষক ভাইরা জৈব সার ব্যবহার করে এই তার লাভটা, এই যে অর্গ্যানিক যেটা প্রোডাকশন বা জৈবিক উৎপাদন হয় এটার নামে দিয়েছে অর্গ্যানিক শাক সবজি বা জৈবিক শাক সবজি, এটার দামও অনেক বেশি, এটার লাভটা আমাদের কৃষক

0: ভাই বনরা নিতে
1: স্বাস্থ্যকর, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কৃষক ভাইরা জৈব সার ব্যবহার সম্বন্ধে খুব একটা সজাগ নয় এই অঞ্চলে। যে গোবর সার বা কম্পোস্ট সার ভালো করে ব্যবহার তথা তার তৈরি করা মানে সঠিক পদ্ধতি না জানার ফলে আমাদের বাড়ি এবং মাঠে যেগুলো জৈবিক পদার্থ আমাদের উৎপাদন হচ্ছে এগুলি নষ্ট হচ্ছে বা লোকসান হচ্ছে। তো আমি একটা উদাহরণ দিই, আমাদের যে গোবর সার এটা আছে, গোবর সার এটা আমাদের কৃষকে এরকম কোন কম্পোস্ট পিট করে না রেখে এমনি রেখে দেয়, তার ফলে কি হয় উপরে বৃষ্টি দেওয়ার ফলে কি হয় বৃষ্টির সঙ্গে সঙ্গে তার যে নিউট্রিয়েন্ট আছে বা গাছের মানে খাদ্য যেগুলি আছে সেটা চলে যায়, তারপরে আমার এটা লোকসান হয়। আরেকটা আপনারা দেখবেন অনেকে কি করে, ক্ষেতটা হওয়ার পরে ধানের নেড়া বা অন্যান্য গাছের যে অবশিষ্ট থাকে সেগুলি জ্বালিয়ে ফেলায়, জ্বালিয়ে দেওয়ার পরে এটা কিন্তু জৈব যে গুণ আছে এটা 100% প্রায় 100% নষ্ট হয়ে যায়। গতিকে এটা একটু যদি আমাদের কৃষক ভাইরা এই বিষয়ে একটু সজাগ হয় তাহলে আমাদের কিছুটা রেহাই পাবে। তাই আমি কৃষক ভাইদের কাছে একটা অনুরোধ রাখি, তারা যেন এই জৈব সার ব্যবহার করার জন্য একটু সজাগ হয়, যাতে তাদের জমি সময়ের অধিক উৎপাদন দিতে পারে, মানে এই যে সাস্টেনেবল যেটা কয় ইংরেজিতে সাস্টেনেবল প্রোডাকশন বা সাস্টেনেবল হয়, কারণ আমরা তো ক্ষেত কৃষিতে এক বছর করবো না দুই বছর করবো
2: না।
1: আমাদের কৃষি বিভাগ থেকে গত মরশুমে সাইল ধানের জন্য ডেমনস্ট্রেশন হিসাবে অনেকটাই দেওয়া হচ্ছে আপনার জৈব সারের ইয়ে, আর ভার্মি কম্পোস্ট আমাদের এখানে কেঁচো সার টেকনোলজি মিশন বলে একটা স্কিম চলেছে হর্টিকালচারের জন্য, এতে সাবসিডাইজ রেটে কৃষকের জন্য ভার্মি কম্পোস্ট ট্যাঙ্ক তৈরি করার জন্য সাবসিডি দেওয়া হচ্ছে। আর লক্ষ্মীপুর সাব ডিভিশনে একটা কেঁচুর যে আপনার উন্নত মানের কেঁচু তৈরি করার জন্য মানে কৃষকের দেওয়ার জন্য, এটা হয়তো কৃষক ভাইরা এই কেঁচুর উন্নত মানের কেঁচুর যা এখান থেকে নিয়ে নিজে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবে। আমরা বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণ যেগুলি থাকে এগুলিতে আমরা কিন্তু জৈব সারের কথাটা বলতে ভুলিনি, কারণ এটা খুবই দরকারি।

তো এতক্ষণ কৃষক বন্ধুরা আমরা শুনলাম একটি আলোচনা, জৈব সার ও আধুনিক কৃষি ব্যবস্থা। আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ রূপম কাকতি। তো এবারে কৃষক বন্ধুরা আমাদের আশ্রয়ে আছে একখানি আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন একটি আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে। তো এবারে কৃষক বন্ধুরা আমাদের আসরে আছে লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, সময় ফুরিয়ে আসছে। আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা। আসর পরিচালনা করেছেন হিমানিশ ভট্টাচার্য।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন তাল ছবি থেকে, সুখফিন্দার সিং অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

এবারের গানটি শুনবেন হম দিল দে চুকে সনম, এই ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তি, বিনোদ রাঠোর অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 7:34:45। কিছুক্ষণের মধ্যেই প্রথমে বাংলায় জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে, ও তার অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনবেন আমাদের কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে 9ই মে নতুন সরকার শপথ নিতে পারে। পশ্চিমবঙ্গ এবং অসমের জন্য বিজেপি অমিত শাহ এবং জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচনে পরাজিত হলেও গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রি কাছাকাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108টি আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। নবনির্বাচিত টিভিকের বিধায়করা আজ পনাইউরে দলের সদর দপ্তরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেছেন। এদিকে এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয়ে আলোচনা চালাচ্ছে। অসমেও সরকার গঠনের তোড়জোড় চলছে। পুদুচেরির বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পুদুচেরির বিজেপি সভাপতি ভিপি রামালিঙ্গানের পৌরোহিত্যে দলের সদর দপ্তরে নবনির্বাচিত বিজেপি বিধায়করা আজ বৈঠকে বসেন। সেখানে সর্বসম্মতভাবে এ নওয়াজ শিবায়ামকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য দলের বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

থেকে সহকারী পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এদিকে অসমের পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে বিজেপি। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই সাংবাদিক বৈঠকে আজ নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি। এদিকে মমতা ব্যানার্জি পদত্যাগ করতে অস্বীকার করায় বিজেপি তাঁর তীব্র সমালোচনা করেছে। দলের নেতা বিমল শঙ্কর নন্দী আকাশবাণীকে বলেন, পাঁচ বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকতে পারে না, সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকের জারি করা এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সব বিধি ও নিয়ম মেনেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা অসত্য বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে ধস্তাধস্তির যে অভিযোগ সামনে এসেছে সেটিকেও কল্পনাপ্রসূত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল ভারতীয় সেনা বিপুল সংখ্যায় কলকাতায় প্রবেশ করেছে এবং সাধারণ মানুষ তাদের বাধা দিচ্ছে। ভিডিওটিতে আরও বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহত হয়েছেন, সিআরপিএফ তার বাসভবনে হামলা চালিয়েছে এবং বিদেশি দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তথ্য যাচাই ইউনিট জানিয়েছে এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুয়ো। তারা পরিষ্কার জানিয়েছে এটি পাকিস্তানি প্রচার নেটওয়ার্কের একটি বিভ্রান্তিমূলক প্ররোচনার অংশ। সরকার নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে তারা যেন এ ধরনের ভুয়ো তথ্য বিশ্বাস না করেন এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে যাচাই করেন। বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আগামী 7 মে। রাজ্য বিজেপির সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেডিইউ প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তুলোর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মান উন্নয়ন করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। এবছর 1 অক্টোবর থেকে এই মূল্য কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে 5 কোটিরও বেশি আখ চাষী উপকৃত হবার পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্ত আরও 5 লক্ষ কর্মী লাভবান হবেন। এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5 এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, গুজরাটের ভাদিনারে একটি জাহাজ মেরামতি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 1,570 কোটি টাকা। গুজরাটে 2টি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র খোলার ব্যাপারেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তাঁর প্রথম ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফর ভারত ও ভিয়েতনামের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এর আগে আজ ভিয়েতনামের রাষ্ট্রপতি বিহারের বোধগয়ায় মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। এরপর ভিয়েতনামী মঠ পরিদর্শন করেন তিনি। ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক তৃতীয় যৌথ কমিটির বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং জাপানের স্বাস্থ্যনীতি সংক্রান্ত দপ্তরের মন্ত্রী কিমি অনোডা। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে টেলিকম রিসার্চ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ইনোভেশন কমিটির অংশীদারদের পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিন্ধিয়া বলেন, বৈঠকে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য করে তুলতে বেসরকারি উদ্যোগ এবং উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলায় 3 ভারতীয় নাগরিক

শ্রমিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী বলেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর ওপর হামলা গ্রহণযোগ্য নয়। আমির শাহের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারত শান্তিপূর্ণ ও কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের পক্ষে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিত এবং বিনা বাধায় জাহাজ চলাচলের পক্ষেও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। ইউক্রেনের গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত 37 জন। ইউক্রেনের জ্বালানি সংস্থা নাফটোগাজ জানিয়েছে, রাশিয়ার বাহিনী পলতাভা এবং খার্কিভ অঞ্চলে গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালায়। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করেছেন। এদিকে ইউক্রেন আজ রাশিয়ার একটি বৃহৎ তৈল শোধনাগারে পাল্টা হামলা চালিয়েছে। লেলিনগ্রাদ অঞ্চলের কিরিশির বাণিজ্যিক এলাকায় এই হামলা চালানো হয়। নীতি আয়োগ নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ আয়োজিত বিকশিত ভারত নির্মাণের জন্য রাজ্যগুলির অর্থনীতিকে স্থিতিশীল করে তোলা বিষয়ক একটি আলোচনায় অংশ নেয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে নীতি আয়োগ জানিয়েছে, এই অনুষ্ঠানে সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন বক্তব্য রাখেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কোনো উইকেট না হারিয়ে 3 ওভারে 19 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গ এবং অসমে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বিজেপি অমিত শাহ এবং জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যবাসীকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধন্যবাদ জ্ঞাপন, বিরোধী মিত্রজোটের পরাজয়ের জন্য গৌরব গগৈর নৈতিক দায়িত্ব স্বীকার, রাজ্যের বিজেপি বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি, জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার ধারা আরোপের উপর অনুষ্ঠিত শুনানি প্রক্রিয়া আদালতে সম্পন্ন এবং আগামী 29 মে থেকে রাজ্যে কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ঘোষণা। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভা নির্বাচনের গতকাল ঘোষিত ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বিজেপি রাজ্যের মোট 126টি বিধানসভা আসনের মধ্যে 82টি আসনে জয়লাভ করেছে। প্রবীণ বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনে দলের অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যের জনসাধারণের আশীর্বাদে জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএ এর 102 জন প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস রচনা করেছেন। বিজেপির জনসংযোগ শক্তিশালী থাকার জন্যই এই ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে বলে ড শর্মা মন্তব্য করেন। রাজ্যের জনসাধারণের কাছে দল ঋণী হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। একটি বিকশিত নতুন আসাম গড়ে তোলার লক্ষ্য পূরণের জন্য কাজ করে যেতে দল সংকল্পবদ্ধ বলে উল্লেখ করে আগামী 5 বছরে পূর্বের মতোই কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান। আগামী 5 বছর বহু প্রকল্প উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।
1: এইবারতো বহুত কাম হব, এইবারতো কামবিলাক মানুষে দেখা পাব। যাবারতো আমি আধারশিলাহে করেছো বা দুই এটা দেখা পাইছো, ধরক ভাস্কর বর্মা সেতুখনে ততাতয়াক খুলি দিছে, বোলে মহারাজ পিঠু সেতুখনে ততাতয়াক খুলি দিছে। কিন্তু এতিয়াতো 5 বছর কিমান কাম দেখা পাব, ধুবুরী ফুলবাড়ী ব্রিজ কমপ্লিট হব, পলাশবাড়ী শুৱালকুছি ব্রিজ কমপ্লিট হব, মাজুলি যোরহাট ব্রিজ কমপ্লিট হব, শিলচৰৰ পৰা গুৱাহাটীলৈ 5 ঘণ্টা অহা রাস্তা মুকলি হব, কাজিরঙার পথ সেতু হব, আপনার গহপুর নুমলিগড়ের মাজত টানেল হব, সেমি কন্ডাক্টর ফ্যাক্টরি ইনোগ্রেশন হব, ফার্টিলাইজার ফ্যাক্টরি ইনোগ্রেশন হব, পাওয়ার প্ল্যান্ট ইনোগ্রেশন হব। গতি এইবার তো গোটে কামবিল মানুষে দেখা পাব। এই 5 বছর হল উদ্বোধনের বছর, যা 5 বছর আসিল আধারশিলার 5 বছর। গতি ইমান তো আহতে যাওতে মানুষে সেমি কন্ডাক্টর তো দেখিছে, এতিয়া মানুষে দেখা পাব তারপর চিপস ওলাইছে, এতিয়া নারেঙ্গী কুড়া দলংর আধারশিলায় হয়েছে, অহা 5 বছর মানুষের গাড়ি চলিব।

0: ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় ডক্টর শর্মা তাঁর সরকারের পরবর্তী কার্যকালে রাজ্যের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার বিষয়ে প্রকাশ করেন। নতুন মন্ত্রিসভা গঠন এবং বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে দলের জাতীয় সভাপতি নীতিন নবীন সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও তিনি জানান। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটের পরাজয় সম্পর্কে প্রদেশ কংগ্রেস অধ্যক্ষ তথা সাংসদ গৌরব গগৈ আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করে দলটির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে গিয়ে কাজ করবে বলেও তিনি জানান। শ্রী গগৈ বলেন,
1: নির্বাচনের ফলাফল স্বীকার করে আমি আমার ফলের পরা বিজেপি দল আর নেতৃত্ব শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি আশা করো যে জ্বলন্ত সমস্যা যি আমি যা পাঁচ বছর ভিতর সমাধান হয়ে থাকা দেখা নাই, সেইখিনি সমস্যা বর্তমান সরকারে নতুন চিন্তার নতুন শক্তিরে সমাধান করবলে চেষ্টা করি। আমি জনসাধারণক যখন আমাক ভোট দিলে যখন আমাক সমর্থন জ্ঞাপন করলে আমি সেই সকল আমার ফলের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরবর্তী দিন আমি যদিও যান আসন আমাক লাভ করব লাগিছে আমি লাভ করব নোৱাৰিল, কিন্তু বিরোধী দলের কর্তব্য আমি সদায় জনসাধারণের লগত।
0: আসামে এনডিএর অভূতপূর্ব বিজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে এই বিজয় বিকাশ এবং জনকল্যাণের রাজনীতির প্রতি জনতা জনার্দনের অটুট বিশ্বাসের প্রতীক। জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী আসামের সর্বাঙ্গীন বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তরভাবে কাজ করে যাবে বলেও সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন। আসাম বিধানসভা নির্বাচনে এনডিএ মিত্রজোটের ঐতিহাসিক জয়ের জন্য অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আজ গুয়াহাটিতে বিজেপির সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে শ্রী বরা বলেন যে এই জয় মিত্রজোটকে নতুন সাহস ও শক্তি প্রদান করেছে। রাজ্যের উন্নয়নের স্বার্থে তার দল বিজেপির সঙ্গে একজোট হয়ে কাজ করে যাবে বলে তিনি জানান। শ্রী বরা বলেন,
2: এইটোৱে আমাক সকলোকে সাহস দিছে শক্তি দিছে আৰু মই ভাবো যে আমাৰ সকলোকে বেছি দায়বদ্ধ কৰি তুলিছে যে অহা দিনবিলাকত অহা পাঁচটা বছৰ ৰাজ্যখনৰ দ্ৰুত উন্নয়ন দ্ৰুত বিকাশৰ বাবে কাম কৰি যাবলৈ ভাৰতীয় জনতা পাৰ্টি আমাৰ পুৰণা এলাই অসম গণ পৰিষদ দল চৰকাৰ থাকোঁতে শেষৰ ফালে 2001ত এক বুজাবুজি হৈছিল। 2016ৰ পৰা ধাৰাবাহিকভাৱে আমি একেলগে কাম কৰি আছোঁ, চৰকাৰত আছোঁ, পঞ্চায়েত নির্বাচনত আমি ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হয়েছোঁ।
0: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া বিধানসভা নির্বাচনে লাভ করা এই জয়কে ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। এনডিএর এই সাফল্যের জন্য শ্রী শইকিয়া অগপর দুজন প্রবীণ নেতা অতুল বরা ও কেশব মহন্তের বলিষ্ঠ ভূমিকার বিষয়ে উল্লেখ করেন। শ্রী শইকিয়া বলেন যে এই মিত্রতা রাজ্যের উন্নয়নকে প্রতিফলিত করেছে। বিজেপির সংসদীয় কমিটি আসামের বিজেপি বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সৈনিকে কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। কমিটি দলের প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের বিজেপি বিধান পরিষদীয় দলের নেতা বাছাই করার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছে। মণিপুরে নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এবং নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা তথ্য অনুসারে থৌবাল জেলার লুইচাংথেং ইকপুকপাত অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বৃহৎ অস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে একটি কার্বাইন, গুলি, চারটি রাইফেল, একটি পিস্তল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী কেওয়াইকেএল এর একজন সদস্যকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন সহ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে কাকচিং জেলার ওয়াইকং থানার অন্তর্গত সুগ্নু পথে চালানো অভিযানে কেসিপির একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বাহন এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত সকলের বিরুদ্ধে মামলার ধারা আরোপের উপরে চলতি

আইনি প্রক্রিয়া আজ আদালতে সম্পূর্ণ হয়েছে। বিচারপতি শর্মিলা ভুঁইয়ার বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে আগামী 26 মে মামলার ধারা আরোপ সম্পর্কে নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য, জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলা সংক্রান্ত বিশেষ তদন্তকারী গোষ্ঠী শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী, সন্দীপন গর্গ, পরেশ বৈশ্য, নন্দেশ্বর বরা এবং অমৃত প্রভা মহন্তকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে কারারুদ্ধ এই 7 জন অভিযুক্তের বিরুদ্ধে কি কি ধারায় মামলা চলবে বা কি কি ধারায় মামলা চালানো যাবে না সেই সম্পর্কে ফাস্ট ট্র্যাক আদালত আগামী 26 মে রায় প্রদান করবে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আজ তাদের কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পর্ষদের প্রকাশ করা সময়সূচি অনুসারে আগামী 29 মে থেকে কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী 5 জুন এই পরীক্ষা সমাপ্ত হবে। শ্রীভূমি জেলায় আগামী 9 মে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তি করা হবে। এছাড়া জাতীয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। শ্রীভূমি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থা মণিপুরী ভাষা উন্নয়ন সমিতি, নহরুল খরিরুল সাহিত্য সংস্থা, মণিপুরী সাহিত্য পরিষদের লক্ষ্মীপুর শাখা এবং মণিপুরী মহিলা লেখিকা সংস্থার যৌথ উদ্যোগে আগামী শনিবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে। এই উপলক্ষে স্থানীয় খরিরুল কমিউনিটি হলে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির প্রাক্তন সঞ্চালক তথা বর্ষিয়ান চিকিৎসক ডাক্তার চিন্ময় চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় শিলচর দেশবন্ধু রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 84। এদিকে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির বর্তমান সম্পাদক মৃদুল মজুমদার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ডাক্তার চৌধুরী বর্তমান কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য তথা রূপকার ছিলেন। এদিকে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পুনেতে অনুষ্ঠিত 32তম মাস্টার্স টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষদের 40-45 বছরের শাখায় আসামের অনল কাশ্যপ সিঙ্গলসে রৌপ্য পদক অর্জন করেছেন। তিনি 2022 এবং 2023 সালে একই শাখায় সোনার পদক অর্জন করেছিলেন। আসাম টেবিল টেনিস সংস্থার সভাপতি পীযূষ হাজারিকা এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যবাসীকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধন্যবাদ জ্ঞাপন। বিরোধী মিত্রজোটের পরাজয়ের জন্য গৌরব গগৈর নৈতিক দায়িত্ব স্বীকার। রাজ্যের বিজেপি বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি। জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার ধারা আরোপের উপর অনুষ্ঠিত শুনানি প্রক্রিয়া আদালতে সম্পন্ন এবং আগামী 29শে মে থেকে রাজ্যে কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ঘোষণা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।

আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি ও পারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত ৮টায় হিন্দি অনুষ্ঠানে শুনবেন শুভদা পাণ্ডের স্বরচিত কবিতা পাঠ। রাত ৮টা ১৫ মিনিটে সমীর শঙ্কর মদকের পরিবেশনায় মেন্ডোলিন বাদন। রাত ৮টা ৩০ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শিল্পী।

তনিমা ঠাকুর, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:15। কীর্তন শুনবেন হরকান্তনাথ ভৌমিকের পরিবেশনায় রাত 9:30 এবং রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালের শিল্পী মণি মঞ্জুষা মজুমদার। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে। সকাল 6:35 ও দুপুর 1:40 লোকগীতি শুনবেন হরিপদ দাসের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লাইসা আহমেদ লিসা। এছাড়া রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী শক্তি ঠাকুর। দুপুর 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সেতার বাদন শুনবেন। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে। এছাড়া রাত 10:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এন রাজনের বেহালা বাদন শুনবেন। বেলা 10:00 বাংলা ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন মিতালি সিং ও ভূপিন্দর সিং এর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বেলারানী দত্ত। এর অববহিত পরেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। দুপুর 2:00 ভজন শুনবেন যোথিকা রায়ের পরিবেশনায়। দুপুর 2:30 পুরবী দত্তর কণ্ঠে শুনবেন নজরুল গীতি। দুপুর 2:45 ও রাত 8:30 লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে ভি বালসারার পরিচালনায় শুনবেন অর্কেস্ট্রা। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে প্রথমে পশুধনের স্বাস্থ্য সুরক্ষা, এ নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভূঁইয়া। এরপর মৌমাছি পালন নিয়ে বলবেন নাজিম উদ্দিন বড়ভূঁইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে বেগম রোকেয়ার সাহিত্যে নারীর অবস্থান, এ নিয়ে বলবেন মমতাজ বেগম বড়ভূঁইয়া। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। এতক্ষণ প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: आकाशवाणी शिलचर हिंदी अनुष्ठाने এখন শুনবেন শুভদা পাণ্ডের স্বরচিত কবিতা পাঠ।
2: মেরি রচনা কা শীর্ষক হ্যায় বাতচিত কা হিসা। কই বার হামারে পাস বাতচিত করনে কো কুছ ভি নহীঁ রহতা। কই বার হামারে পাস বাতচিত করনে কো কুছ ভি নহীঁ রহতা অর হাম শুরু করতে হ্যায় কিসি পুরানে বিছে চদ্দর কি কাহানি। লিহাজা পহলে ইসকা রঙ बहुत चटक था, बहुत सराहा लोगों ने, बहुत दिन चली, दाम भी एक बार तो खो ही गई थी धोबी के यहां से। फिर उस पड़ोसी की छत पर मिली जहां ये सूख

এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ শুনলেন সুবিধা পাণ্ডের কণ্ঠে। হিন্দি অনুষ্ঠান আজ এখানে শেষ হল। আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন সমীর শঙ্কর মোদক।

আকাশবাণী শিলচর লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন দেশরাগে ঠুমরি শুনবেন তনিমা ঠাকুরের কণ্ঠে।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেশরাগে ঠুমরি শুনলেন তনিমা ঠাকুরের কণ্ঠে।

0: ন্যানো উর্বরকম কা কমাল হর খেত কিষান বনে খুশহাল
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী শিলচর আমাদের এখনকার অনুষ্ঠান কীর্তনের অনুষ্ঠানে পালা নর্তন রাস শুনবেন হরকান্তনাথ ভৌমিকের কণ্ঠে।

বিটপিলতায় প্রস্ফুটিত অপূর্ব কুসুম গন্ধে ভ্রমর গুঞ্জরণে মুগ্ধ রাসেশ্বরে রসিক শেখর শ্রীকৃষ্ণের মনে জেগেছে প্রাণ বল্লভা ব্রজাঙ্গনা সমবিবাহারে রাস নৃত্য করার অপূর্ব বাসনা। তাই শ্রী গোবিন্দ গোপীগণের চিত্ত হরণকারী মুরলী সংকেত করলেন, আর সেই মুরলীর মধুর তান শ্রবণ করে আকুল চিত্ত ব্রজাঙ্গনাগণ উপনীতা হলেন শ্রী গোবিন্দের পদপ্রান্তে। প্রীত হয়ে শ্রী গোবিন্দ ব্রজাঙ্গনাগণকে নিয়ে রাস নৃত্য আরম্ভ করলেন।

যুবতীগণকে প্রশংসা করে শ্রীগোবিন্দ বললেন, ধন্য ব্রজগোপীগণ, তোমরা তো চমৎকার নৃত্য করতে জানো। আমার খুব ভালো লেগেছে। ললিতা বলছেন, বলো না শ্যাম, আমাদের নৃত্যের কোন ভঙ্গিমা তোমার সবচেয়ে ভালো লেগেছে? তখন উত্তরে শ্রীগোবিন্দ বললেন, অহে ব্রজগোপীগণ, তোমাদের নৃত্য এতই ভালো হয়েছিল যে আমি দেখলাম, কি জানো, দেখলাম কুঞ্জবনে ওই বৃক্ষের মধ্যে বসে

অতএব হে ব্রজগোপীগণ, আমি কি করে বলবো যে তোমাদের নৃত্যের কোন ভঙ্গিমা সবচেয়ে ভালো লেগেছে? ব্রজাঙ্গনাগণ বললেন, বধূ

তোমার গন্ড নড়বে না, মুন্ড নড়বে না, গলার মালা দুলবে না, আর নূপুর বাজবে না, আর নয়নের পল পড়বে না, নাশার মতি দুলবে না। দেখবো কেমন নাচতে জানো, গোবিন্দ বললেন তোমরা বাজাও আমি নাচবো। তখন

আমরা তোমাকে তালেও নাচাবো না, আর বেতালেও নাচাবো না। যে তালে গোটা ত্রিভুবনে নৃত্য করে, আমরা সেই উদ্ভট্ট তালে তোমাকে নাচাবো।

ধরণীর অবৈধ প্রেম নয়, এসেই ত্রিলোক দুর্লভ পঞ্চম পুরুষার্থ প্রেম। আর এই প্রেমেরই মূর্তিমতী প্রতিমা শ্রীমতী রাধা ঠাকুরানী। আর ব্রজাঙ্গনাগণ, শ্রীরাধার কায়ব্যূহ স্বরূপ, তাই শ্রী গোবিন্দ শত কোটি কৃষ্ণ হয়ে শত কোটি গোপাঙ্গনার সঙ্গে নৃত্য করছেন। কৃষ্ণ যিনি গোপীদের পতি, গোপীগণের পতিদের পতি, যিনি সবার অন্তরে অন্তর্চারী অধ্যক্ষরূপে বিরাজ করছেন, সেই পরমাত্মা বিবিধ ক্রীড়ার জন্য এই লীলা বিগ্রহ। আর শ্রীরাধা, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই ভস্ত

কীর্তনের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পালা নর্তন রাস হরকান্তনাথ ভৌমিকের পরিবেশনায়। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শুনবেন মণি মঞ্জুষা মজুমদারের কণ্ঠে।

আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55 মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।